লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরে আপর পরফাই ফরা মিনিট ফকেবরা ফ আপর চকসে রেডিও নাঙ্গার জুদুন কেদো আনারা ফান নীলি হুনমন রংহাংপি কারডম নাং ভাজিয়ারসে পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে ওসিক নিফাই ইসি উর্মিয়ারনি জয়মেকে বাংলাকে এফ এম ব্যানা লংপ্যান্ট

মেগাহার্স ফারোই সিরাটক বরাসির কে লাপেন নিউজ অন এআইআর মোবাইল এপস আলং পেন টানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমেক আর জুলং একজি পিনি কন্ট্রোল রুম আলং সাইয়ারপুকে ডেঙা টুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি মাধব দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি স্যামসন তারু লাপেন বাংফু বাংফি কে পনকে বানা সাইকে ক্লেমা বাংলাকে সার পাকলেং টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনি কপি পে যাই মেক্সে কেরট কে পারজু জিমা লাবাংস অভথাক চেথান মেক্সেনা পরফাই ট্রকরা মিনিট কে দিল্লি ব্যান কাপা চেটা ইংলিশ আলাম প্যান বীরতা আরজু।

জি পর ভাই ট্রকরা মিনিট কে কাংডু কার্ডম আলু নাংলি তুম আর জুলং এগজি পর ভাই ট্রকরা মিনিট হম ক্যাবরা ফ নীলি লাম থে নাংলি তুম আর জুলং এগজি পর ভাই ট্রকরা মিনিট হম ক্যাবরা সির ক্যাব পিনিয়া সারলাম থে আর জুলং এগজি পর ভাই ট্রকরা মিনিট ফ্লি ক্যাব কার্বিলুন বারিমালুন আর জুলং এগজি পর ভাই ট্রকসি দিল্লি প্যান কাপা চেটা হিন্দি আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই ট্রকসিরা মিনিট ফ দিল্লি প্যানে থট কাপা চেটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই ট্রকসিরা মিনিট ক্যাব পিনি আলাম চিরনাং লিতুম আর জুলং এগজি পর ভাই ট্রকসিরা মিনিট ফ্লি ক্যাব লুন চেতো আর জুলং এগজি পর ভাই নের ক্যাব দিল্লি প্যান কাপা চেটাক সমাচার প্রভাত মাতে হিন্দি আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই নের ক্যাবরা মিনিট ক্রেফ দিল্লি প্যানে থট কাপা চেটাক ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই নের ক্যাবরা মিনিট হম ক্যাব কার্বিলা মার্জানালু নাংলিতুম আর জুলং এগজি পর ভাই সির ক্যাব গুয়াহাটি প্যান কাপা চেটাক পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামিজ আলাম প্যান আংলিতুম বীরতা আর জুলং এগজি পর ভাই সির ক্যাবরা মিনিট ক্রেপ ফ হিন্দি লামার জানালু নাংলিতুম আর জুলং এগজি পর ভাই সির ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফ ইংলিশ আলু নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ক্যাবরা মিনিট ক্রেপ ফ লাম জিওর নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ক্যাবরা মিনিট হম ক্যাব লুন বান নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ক্রেসি নিঙারলো আলাম থে আর জুলং এগজি আদুন্থু সোয়ারলো আছে আংটং আংডেং আলং প্যান চিহুত চিপুত নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ক্রে সিরা মিনিট হম ক্যাব মুম্বাই প্যান কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক নাংলিতুম আর জুলং এগজি পর ভাই হিনি দিল্লি প্যান কাপাচেটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই হিনিরা মিনিট ক্রে ফ দিল্লি প্যানে থট কাপাচেটা হিন্দি আলাম প্যান বীরতা আর জুলং এগজি পর ভাই হিনিরা মিনিট হম ক্যাম্প মুম্বাই প্যান কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর জুলং এগজি পর ভাই গে থমরা মির ফ্লি ক্যাবরা ফ গুয়াহাটি প্যান কাপাচেটা কার্বিয়া জাইমেক নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ফ্লিরা মিনিট হম ক্যাব ডিমাসা লিরমিয়ালুন আর জুলং এগজি পর ভাই ফ্লিরা মিনিট ফ্লি ক্যাবরা ফ বড়ো লিরমিয়ালু নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ফ রং রূপ আজাইমেক নাংলিতুম আর জুলং এগজি পর ভাই ফরা মিনিট হম ক্যাব পিনিয়া সারলাম থে আর জুলং এগজি পর ভাই ফরা মিনিট হম ক্যাব রাইসি কার্বিলুন বারিমালুন আর জুলং এগজি পিনি কপি পিয়া যায় মেক্সি কেরট কে পার জুজিমা আফু থাকে লাপো আনলে চেথানিক চল না নন স্টুডিও ঘুরিয়া পর পর ভাই ট্রকরা মিনিট ফ চকাই কাইল লাসিনাং লিতুম দিল্লি প্যান কাপাচেটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং এগ পর

লাপানা পড়না লিতম সরদ বে কেলোনালুন পিয়ারথে কিকিমালুন আর জিলং থাংল লাকে আকাশবাণী ডিপো নাং লিতম জাইমে কারজিলং বম লাকে আকাশবাণী ডিপো স্টেশন আলং প্যান নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সি চকাই কাইল লাসিনাং লিতম দিল্লি প্যান কাপাচিতা হিন্দি আলাম প্যান বিয়ার্তা আর জিলং একপ পরফাই ট্রক্সি রামিনিত ফ দিল্লি প্যান লেথ কাপাচিতা ইংলিশ আলাম প্যান বিয়ার্তা আর জিলং এক ফিটপ

লাপনা পর্ণা লিটুম কেসে স্টেকেলাং চুনা টুম কেলুন পিসি নাংটুম মুন্ঠিক্রাং পালুন আর জুইক লং টাংলো আদুন্থু আলুন আর জুইক সেনাং কেসে এস ডিফু মানজা আতুম কেলুন আলুন আলুন আলামথে পিনি চেসং লুনা

লাপানা পর্ণাং লিতুম বিজয় লেখে কিলোন আলুন নাং সন্থত পালুন আর জুইগলং টাংল আদুন্থুয়ালুন আর জুইগ থুসেনাং বিদ্যা সিং রংপি লাপেন সান্তানা কিলিংপি কিলোন আলুন আলুন আলামথে ওমির লাবাংস আলুন আলামারজান লাগে দিদি মলুরি আলামারজান আলংপেন টাংটে আর জুইগ সেনাং লাবাংস আলুন

আরজুইক লংটাং ল কার্বি লামার জানালু নাং ডেং আলং পেন কেজুট সি এলুন আরজুইক সেনাং সুজিত রংহাং কিলুন আলুন আলুনা লামথে মাসাব ও আকাং হন লবাং সো আলুনা লামার জান লাকে হাওয়ার আলামার জানা লং পেন

লাপানা পর্ণা লিতুম কুমার সানু কিলো আলুন আর জুইক লং টাংল হিন্দি লামার জান আলু নাং ডেঙ লং প্যান কিজুত সি আলুন আর জিগ সেনাং বাদাল আলামার জান আলং প্যান সোনু নিগম লাপেন কবিতা কৃষ্ণামূর্তি কিলো আলুন আলোনা লামথে নামিলো।

লাপানা পর্ণাং লিতুম হিন্দি লামার জানালুন আং ডেং লং পেন আসন আসনালুন আর জুইগ লং টাংল হিন্দি লামার জানালুন আং ডেংকে লাপানসে কাং টনেগল নাং লিতুম জাইমে কার্জু লং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লং পেন জাইমে কে বাংলাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এ আই আর মোবাইল এপস লং পেন টানা লিতুম আর জুইগ লং জে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সির ক্যাবরা মিনিট ফ্লিক ক্যাবরা ফ পর প্লেং টাংল লাসিন না দুন্থু ইংলিশ আলুন জি রং ডেঙ লং পেন আফ্রাং সিয়েলুন আর জুইক সেনাং বার্নার্ড ফার্মিং কিলোন আলুন আলুন আলাম থে উইচ ওয়ে হোম পালুন আর জুইক সেনাং লাবাংস আলুন

put ron ka chidan isi pang thek mi mi ron ka chidan ahong jai lo pusi phurki muke tok atum historia na tum ke jong dam kang tung du lage suar lo man kerai ji afam pura ka chidan aron ahong jai pusi jong dam lo enun hokla pu aron apin pu ki hok hya joi ni rong pharpi rong bi pen ron mai ing thunang kok lo lage suar lo man ke khang mate sangkur sokar bi pran kerai ji afasi ron mai ing thunang kok lo ron mai ing thur pen হকলাপু কে হক হে আরন আপিন পু আফান চোকাং পেন আপ্রাণ এন নাং ককলো তাসি নন পু আর্নিতা রং ফারপি রং বি আফান কে ইলিতুম মান পেং পেনসি চিকিমু ওয়ারলো বাংসলাম কে ক্লার্ডাক পেন দি মিকিরস পু আলু আথুয়েলং এডওয়ার্ড এম স্ট্রাইক লাপেন সার চার্লস জেমস লিয়েল পু বাংহিনী আরেং কে লক আমনিত আতুমসি ফারো ক্রিসের ক্যাবেনের ক্যাপ আনিংকান তক্তেকাংসি কার্বিতা খেই কাং থিম পু হকতে কাংলো বাংসুয়ালো আথুই আলং কার্বিতা ইসি খেই কাং থিম্পু ক্লার্ডাক পেন তকতে কাংসি নিসুরিতা কার্বি আখাই কে কে প্রায়ন এ কার্বি আখাই আফুরকিমু আলু আথুই পামানতে কাংলো এলিতুম কার্বি আখাই কে আহম আতুম পেন পিনি পেনা পেনলে কে দোরাপ লাপুকালি ফুরকিমু আফারলে পুরদামলোতে থেকদামলং জি আহু রেসি আহু মাদেত আরিচু রাজেশ্বর সিনহা আরিচু কি চৌহুত কার্বি আরিচু পেন আহোম আরিচু আংবং কাইকেতা ইংসামজিন পেন কেদোরাপ পেট থেকে জিয়া ফানসি ইসিলামথে ইচেদন আলু চেতকল আফিথু আহোম আদেত আরিচু জয়ধ্বজ সিংহ আহুথু লেথতা কার্বি আরিচু আফান আমান বেশি রংখাং পো পু হকসি আলাংলিহীন পেন ইনুর আ মন্ত্রী সন্ধিয়া কাই বরুয়া আহিন পেন রংখাং পো আরিচু আফান মান পেং পাজির দামলো বাংসু আফি কার্বি আরিচু রংখাং পৌতা আনিং কং সামপেন আহমারি চু আফান পাকফ কার্বি আনো পাক সেলাম পামেসি হা গড়গাঁও আন পাথন দামসি আমান পিলু লা পাক ফ কার্বি আনো পাক কাসেলামকে কার্বি কুর ফ মতে লিজাং হানজাং ক্রঞ্জাং তুংজাং লাপেন এজাং আখাই আংঠেগলু পুসি কেজং দামদু বাংসু আলাম দেওধাই আসাম বরঞ্জি আলু আফার আলং লাং দামলোতে কেতক ঠেক দামলংজি লাসং তাথাকসি লিতুম কার্বি আখেই আনক বে থংনক বে পেন হাকু আহুত দয়াং আলাং রয় আরি রি সি ইসি কেথে দুং লাপেন কাংটাং রাক আগর কাসেলাম আলাম তা ফুরকিমু আফার আলং কেতক টাং দু কার্বি আ ফুরকিমু আলং কলঙ্গা রয় ইসি কেনাংসত নাই আলাং রয় আমেন দু হাকু আহুত কার্বি এতুম মুদৈ পু আহম আখে এতুম পেন কেজর কেনাম মতে ত্রেট কেক্লেম ফুরকিমু আলাম ঠেকদামলং জি মুদৈ পু পারক আখে তুম তেলং পেন কলঙ্গা রয় সুদিং ওয়াংপো ইংলং আজু কিন্তু আকার বিয়াতুম পেন বেপার বেহা মতে কেচুজি আফান ইংতি আলার হেন ফুরুই লাপেন লাহা কাচেলার আবেহা কেক্লেম আলাম হাইহুইতা ফুরকিমু আফার আলং লংদামলতে ঠেকদামলং জি লাসং থাকি ওয়েস্ট কার্বিয়াংলং আনাত আরনাম আতেকং আরনাম আচেং লাপেন হিংলং হিং আতেরাং আরনাম আতেরাং আমেন হাই হুই আলাম দা ফুরকিমু আফার আলং লাংদাম পাতি খ্রিম তে ঠেকদামলং জি আরনাম আতেরাং আলংসি ইলিতুম কার্বি আখাই লুন লাপেন লামেদ আকুরু রাংসিন সারপু সিনিংসং পেন নাংসংসি পিরথে নাং কেদু চেং আদিম পুজি লুন তেমু আলং কেপারনু দাম আরুলং আপিথু তেলেহর আলাং রয় আর ইসি লুন মতে লামেদ আকুরু রাংসিন সারপু আহেম মান্দু সুয়াসন চিকিমসি কেদু পুতা লুন তেমু আলং কেজং দামদু তেরহর আলা রয় আরি পেনসি কুরু রংসিনা সারপো কার্বিয়া তুমাফান হাকু আহুত কার্বিয়া লুন তেমু কেথান টেকাং আলাম ফিসার ফুসার আতুমপেন কেথান টেকাং আলাম আরজুলং লাসং তাথাকসি কার্বিয়া লুন আফান কার্বি লুন তেমু কেথানজি আফান সিনিংসং পেন সিং মিরজেং পেন লং মিরজেং মুসুসু আতুমাফান কুরু রংসিনা সারপো পিরথে নাঙ্গে তয় পুতা পরম আলুন আলং লুনসিপু আতুম কিলুন পাজুর মিদাম দু আফিটুকে লংবি পেন চিডু আফান কার্বিয়া পরমালুন দোয়ানতা সিংমিরজেং পেন লংমিরজেং মুজুসু বাংহিনী চেলাংসি কেথান কিমুম তেকাং পুতা কার্বি লুনবারিম আলং এলিতুম আরজুলং বাংসু আফিসি লংবি পেন চিডু মুসুসু বাংহিনী চেলাংসি সোলাং দু কার্বি কেদু আংকাং ডিংপি কার্বি লুনবারিম কানবারিম কেথান কেপাজুর মিদাম পুতা পরম আলুন আলং এলিতুম লাংদামলতে থেকদামল জি আকে সার সার আতুম একে থান তেকাং আলুন আতেমু লাপু হ্যালো কার্বি কে আবে লুন তেমু কং কাইবং আলুন হাংজু ইরু রাংসিনা সারপো নাংদো কে হা তেলে হ

su. Lason si telehor alang roi ari atomon kang sam chi du pen telehor alang roi alang chi ting jun si karbiya khe aphan. Lun temo kethan tekang atomo tumi ilitum arjulong. Guru rangsana sarpo si karbi lunbarim lambarim kethan tekang pusi karbiya khe atum nampu warnita man peng pen jihir werlang. Lason tatak si karbi anglong arlo kedu. Gilani puadim alai thot sita karbia phurkimu afharalong isi kenang sot adimlo bangso adim alongsi hakko ho thongnokbi pen inut kala raja puarichu afan ronjedan pen paremsi haidetlo lapen karbia su atumta halaso arni penke ingsamjin pen do thaklonglo karbia phurkimu afharalong karbi langpi ke karbi akhai achithelo lasi ni surita Kejurun e karbi langpi kili alang armung mate angtong alongsi. Ili karbi akhaya purki mota cemelang kung lo. Lake iletum nisurita tini une. Karbi langpi ke karbi akhaya acitelo. Labangso karbi langpi aroya. Yongsi mo arnisi ketep krak pulote karbi akhaya ta kibirasonsi mandatpo. Bangso aroya kung kedo pen kelong atomo tumi ansi karbi apurki molo. Celengate pai alam iletum কাদু কবি মতে সনকুরট আরলং খুরল চেলেঙাতে ফাইতা ইসি কেনাং সট কার্বি আফুরকিমু কায় আরনিতা ইলিতুম তিনিউনি চেলেঙাতে পাই পুলোতাংতে কার্বি রিসো তেরাং আলাম জিরগেদাম আলাম লাপেন রং আসারঠে আহকুম কিসু আজৈনে কার্বি আরিসো এজাংাতুম আমেনা আপ্রাং গাচি পি আলাম আফুরকিমু মতে আলু আফারল কার্বি আনক বে সিরবুমু আলাম তা ইলিতুম নিসুরিতা তিনিউনি আলাং লিকে ওমু সারপু মুনিত আ অকেচু আবু মুলাংনু আফান আপ্রাণ কারমুদ আবাংলো আলাং লি পেন লাবাংসু আবু মুলাংনু আফান আপ্রাণ আরমুদ দাসি কার্বি সানকুর আফান আপ্রাণ কেরাই আবাংলো কার্বি আনক বে সিরবুমুকে কার্বি আনক বে কাংটাং লাপেন কার্বি আখাই আংফুন কেরাই আনক বেলো ইলিতুম কাদু কবিতা চিনি বিচিক্রিয়া দিম দাম লং ইঘুরলো বিচিক্রি আলোতা ইসি কেঠে দুং কার্বি আফুর কিমো সি চিপি ভেদ সি লংলি লাপেন লাং আলু লুজয় সিদলো ইলিতুম দাম লোতে ফুলিকক আং লং পু থেকদাম লং জি হালাদাক বিচিক্রি আরলং আং কেপ আলু কার্বি আখ্যাই কপিয়া ফুর কিমো আচু তং কাংলিম জয়লোনে মাদুক আমনিতা নম্পুয়ারনিতা চিনি নেলাং লাহাই কমেন্টুয়ারনি পেনলোনে কাংলিম জয় আফুর কিমোতা প্রাবজিন পেন ইলিতুম রিতালিপ নাংজিলাম কার্বিয়ানক বি আফুর কিমু মতে আকায়ালাম ডিপার্টমেন্ট অফ হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যান্টিকোরিয়ান স্টাডিজ আসাম পেন কেপাকলাং দেওধাই আসাম বরঞ্জি আলু আফার আলং পুরদামলতে থেকদামলংজি গেট সাহেব পেন কেতক টেকাং দ্য হিস্ট্রি অফ আসাম পু আলু আলংতা কেতক পন কে লাপুহানলো এমং দ্য ফুগিটিপস There was a valor warrior named Thongnokbe who successfully resisted the attacks of the Mohammedan invaders. It is believed that splinters of his shield and sword are still to be found at Rongkhang. Lason tak taksi Thongnokbe alamu alam Rajmohan Nath pen ketok tekang Kasadir etibritti Captain Hunaist Nut lapen W.R. Lingdo pen ketok The History of Jayantia alu afar alongta পুরডামলোতে কার্বি আফুর কিমো আলাম মতে থংনক বে আমেন মাসাকসোকে তকপন এলিতুম থেকদামলংজি কার্বি আনক বে থংনক বে এডুয়ার্সি নরটেং আলংতা আলং আদলং কেদ্দন তেকাং আবাং লোপুসি কার্বি লুনবারিম আফার আলং কেজং দামদু কার্বি লুনবারিম আলং লাসন হেলো কি পুদাম চুদিং আহুত রানী জং কাংটাং জাবারা পেনথং এবং পারক কসারিয়া রন পন্দেত বাং নক কান্তি লাথম রিডুন জাবারা পেনথং কার্বিয়া খাইতা খাই কাংথিম পুকে কেবা চোবাই আলাম কালিলো আঠে ইলিতো এমেনা আরিচ দু এলং রিদু বরম দু পটাং দু জুটাং দু লাপেন জুবার দু কার্বিয়ারিচু লাকে হারপক কাং পেন চেংলক রেংবহম রিচু হেনলু আনংকে থে নাই নাই কার্বিয়ারিচু রুপুসি ইলিতুং হকলু লাসি নম্পু ওয়ার্নিতা আলু নালাম পেনতা কেডু ইলো আলুনগে লাপু হেনলু কেথে আর নি রেংবং হোম কেথে আর নি লেমে অং কেথে জানতা পেন বাং বন সোচেং পাত আরং থিরক্লং রংখাং লং লং চুবক লকবং আসিমাহম এটাং ফ্রং লাসং থাক থাকসি ইলিতুম আলং রিয়ালং হাইমু আকেং বট তাদু থংনক বে আকেং বট তাদু লাহাই কার্বি আফুর কিমু সিম্বন ইলিতুম পিনিয়ার নি চেপাং বজি রাং রাং লাহাই কার্বি ফুরকিমু আসিম্বন ইলিতুম নন

0: চেরাই দুন থেক নাংপো পাবির কাটাংলো চেরাই পেন চেপারকা ই দুন থেক নাংপো আনসি কারবিতা ইসি খেকাং থেম্পু বাং ইপু থেকজি কালেতে মো আনসি কে কারবিতা ইসি খেকাং থেম্পু কাজি পুদুনজি আংক্রা কামাশে আবেদাত খে পরম মতে খাই ফুরকিমু ধরম পেন পাচিংগুই নাংনে কালিতে মো আনসি কে এলি তুমতা খে কাং থেম্পু কাজি পুদুনজি আং থেক চেপাকলাং থেকথেদাত জি আফিসি এলিতুম কার্বি আফুরকেমুয়ালং টিকা হাওয়ারালং আমেরিকান ব্যাপটিস্ট মিশনারি তুম সি ইসি চার্চ নাংকিমলো লাপেন কাংতি পেন কাঠে আঙানাত কেদামজি আমিলুর কাইতে কাংলো লাসি হেমফুয়ার নাম পুলো লে দেয়ার বি লাইট এন্ড হিয়ার ওয়াজ লাইট গড সো দ্যাট দ্য লাইট ওয়াজ গুড এন্ড হি সেপারেটেড দ্য লাইট ফ্রম ডার্কনেস গড কল দ্য লাইট ডে এন্ড দ্য ডার্কনেস হি কল নাইট And there was evening and morning and the first day from the Old Testament. Thus a journey of light begins and a new era of dawn progresses in the hills. Thus a new wave of awakening begins and the light of education sets in motion in the Karbi Hills. Eletum Karbiya Porom Ingthurthu Lona. Karbiya Jutang Ingthurthu Lona. Karbiya Jutang Bang Tangthu Lona. Bang Asu Mute Esumimu. Bang Ape Mute Epaimimu. ইসো ফান ইলে চিংহন হেতে বাংকে নাইন দু বাংলো এমে থাং আসুপু দরেব আসন থাকছি বাং আসুপু আসুপি দরেব এপায় ফান ইলে চিংহন হেতে বাংকে নাইন দু বাং আবেলো আথেমা বাংটা আপায় দরেব ইসু কা চিংহনকে বাং আসু আফান কেলাংসিলেট কালি এপায় আফান কা চিংহনকে বাং আপায় আফান কেলাংসিলেট কালি মেনা আপিনদেং সুম্পদ কা চিংহনকে বাং আপিনদেং সুম্পদ আফান কাকিনে দুন কালি মেনা আজুটাং চিংহনকে বাং আজুটাং আফানলে কেপিনরেম কালি লাসি বাংন ইলি কার্বি হিজান চিংহন সেরয় রোনা ইলি তুমাং বং চেলাং সেলেট লিপিন পেন খেই মতে লংরি কাচিং থুর আসাইলে ইলি তুম ক্লেম চেরাপ লোনা কার্বি জুটাং ইংথু লোনা কার্বি জুটাং পাংটাং লোনা কার্বি জুটাং চিংহন লোনা কুর এওয়াং কার্ডং
1: লাপানা পর্ণাং লিতুম কার্বি জুটাং ইংথুর লোনাং পফুথেক ধনেশ্বর ইংটি কেথানালামজির আর্জুইগলং তাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেবরা মিনিট থম কেপা পর প্লেং তাংল লাসি নুনথু লুন বা নাং টেঙে লং পেন আফ্রাংসি আলুন আর্জুইক সেনাং মঙ্গল সিং ক্রো কিলুনা লুন আলুনা লামথে কিলি লাংরয় কিলি

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম জাইমেক আর জি লংজে নন স্টুডিও ঘুরিয়া পরফাই ক্রে সিরা মিনিট হিনিয়া পর প্লেংটাং লাসি নিং আরলো আলাম থেয়াং দেং লংপেন হেলেন তেরাং পি আনিং আরলো আলাম থে আর জুইক সেনা
1: নিলিমেন হেলেন তেরাং পি সিনেলিপি ইথে থে নিবেদ তামে ইলিটু মাখাই আফান আউবে কি মি বাসার পিমার বা সোয়ার লো আফান কানিং যে কাংটু মাং গেল হেলো নন লম ইলটু মালং কাছে থাঙ্গু সোশ্যাল মিডিয়া আংনু তিনটা ইলটুম মাংকে নন মাকে সোশ্যাল মিডিয়াকে রিমবেদ আংনু তিনটা লাং লাসো পচি ইলটুম হাজার আলাম তা কেচে থান বেড়াত নাং জিয়া মাংটা নিলি ঠেকদাম লংলে আংনু তিনটা চিনি লাভল ঠেকলং লাভল সিতামে লাসো সোশ্যাল মিডিয়া কিরিম পেন ইলি তুম ফান আল্লে টং নাংলি চিপা দোকান টুংমা আনতে ইলটুম কাছে পাবির কাং টুংমা লাবাংসি ইলটুম নাংলি কাছিং ফু পেন পুলতে লাবাংসি মাথা পাফ্রাং নাংজি পুসিনেলি হিন পেন মাথা দাম আথেমে নন সোশ্যাল মিডিয়া কিরিম পেন ইলি তুমা খায় সন সন বাংকে নিলি কেপা ফিদাম আনাথু বাংসি আতোবার কিরিম কে অং বাংসি নিলি বাংকে ঠেকদাম থুরং রং আথেমা ইলি তুম কে ঠেক কেরে আফাই আবাংকে কে দো ও কালিলাং দো ও লো পুজিল তুম চিপু বম লো হে নন লম কে ইলি তুমা খাই তা কে ঠেক কেরে আবাং ফি আতুম দো ও লো আবাং ফু তুম দো ও লো পুসি চিপু বম তে বন সিতা কোয়ান মা কে দো নাংজি লাদাখ আবাংকে লো কাচারলি চটলে কে ঠেক কালি মাতি লো চারলি ও আতুম পুস্তামে লাদাখ বাঙ্গে পাফি হুপ আসন সি ইলি তুমা ঠেকদাম লং নন সোশ্যাল মিডিয়া কাং পুলো পুলেতে তুম কে ঠেক লং লং মাংকে নন কি থুরমি রিসোয় জাং আতুম পুনয় আহে আমার লো পেন চেং লক হান আন কে চুতুন তো পাকলাং নই হান আন চুতুন তো নাংলি তুম পাকলাং নই স্তামে কেকলাং নাংনে আলাম আন বাংটা ইলি তুম বাংকে সোশ্যাল মিডিয়া আনাথু পাকলাং থুলাপ আমার সেক্রেসি পুজি তুম ইলি তুম কি পুপু কে পাতু নাংি আলাম আন বাংটা ক্লাং থুলাপ দিতি লাসি লাসন আন বাংকে দাম দেরা কপিমা নাংলি কে পাকলাং জি রা ফানকে পাচিনি কাং তুং লাসং দেং আনসি ইলি তুম পাকলাং চট নাংজি আপেনকে আকে মে আবাং সিল তুম কিরিম ফান বর ইনাঙি আথেমালা সোশ্যাল মিডিয়া পেন ইলতুম ফানাং পা জুথু জি ফান আপর নাংনে নন কে ঠেক লং পুলোতে ইলিতুম সার পিমার পুপে সার মার পুপে লাসো নাথু আবাং

0: মানে আজাক তুমি দুধু সাজুন যে তুমি তো দুধু হেদি তাস বাং মতে চাইন আচুল আ গাখির হে লাস আ সা কাজে চাকি আর বাং মতে কিবা লো কম্পালসরি হে লাঙে সু পেন বেহেরি পুতাম লাঙে সুগে কিবা বেহেতা লা সা বাং মতে এবং পাটম ফান বাঙে নাং বিয়ার দি
1: তাতে লাভেন কপি নিয়ে কপ্লিকেশন তা কিছু উ নং জি লাপসন দু মানি
0: লসন মাগে হল আনবে ডাইট বাং মতে দুধু চিবেন তেন কি নাং জি এটা লাসন লাচুলং লি বিয়া বাং কে আবে উটি ঘি তহ বাটার
1: কালুচে আতুম কপি পি স্কিলস কেথে কাচিনি কিদু কিনাং সরল বিগিনার্স আতুম আফান
0: বিগার সম্ভান কে লি বাং লাসন সি পুদাম জি পুলো কোর্স দুধু
1: কলা
0: হলা ছো আ কোর্স লং লে আলাং তুম বাং জয়েন দুন লোপলতে খুদাক সি থানে গ্লাপো কে চেংসি কপি সি নাং জি মা
1: কলা
0: মানে মাউন্টেনিয়ারিং পুসি তামে ডাক নন কে দুলো আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রক ক্লাইম্বিং ওয়াটার স্পোর্টস তো লাই কাপড়ে কাপড়ে নন গে দুলো
1: কলা
0: পেন গে লা ট্রেকিং পোতাদো ট্রেকিং হেলথ টু ট্রেকিং থ লোয়াল টু ট্রেকিং পোতাদো পেন কে হাইকিং বজাতা দো আসলে হাই মানে থানিক পনপু হদাক বাং আক্রস লং জয়েন দন পতে মানে মানে এ নীলিকে আলং আলু থেলংলে পুরা আনি হাংলিং কার্ডু পছন্দ সে কালি হে
1: আহো কলা
0: মানে রুলস দো হদাক কোসন সে কার্ডু নাং জিমা আচয় পেরি পেন ডাংলক আর সিট লাহাই সব
1: আদন্তু নালি ফনার জ ঠিক লং লাকে সাকসেসফুল এক্সপেডিশন মতে কিচুন পামে আংলং কারলু পুকে কপি ফান্সি কি পুদাম ইগলন
0: মানে ইস নন কেম দোপ লাসো কেম লং মেম্বার্স ফর্ম পো
1: কলা
0: লাসো কে ফর্ম হোত মানে চিংবাই পো কোলানা আপিক আফুচং সে কারুদাম জিমা মানে হল দা আবেদার ল আদিম ল স্টাডি নাং পো নিকোয়ান্স নাং জিমা লাহাই এপেন কে আমিটার ল আফিট ল হিসাব এ দা এট পেন হল দাক আডেট মানে আর্নি আপনি ঠিক এট পেন হ্যাঁ আদিম লি এট পেন জো ফটো চিতুলি লং পো মানে পিনি আন কে নিতুম হল সো কি জং পন আ আফুচং আপিক হ্যাঁ
1: কলা
0: সামিতাম এলো আনসি সাকসেসফুল
1: ইংলং কার্লু মাতে মাউন্টেনিয়ারিং লাপেন আমোনালি পুথলো রক ক্লাইম্বিং দহ লাপেন ট্রেকিং লাপেন হাইকিং পু লাহাই হুই কচেপ্রেক কপি পি ল নি নলি পেন থান বন ইকথা দে
0: রক ক্লাইম্বিং পোলোতে লাগে ন্যাচারেল ল ন্যাচারাল ক্লাইম্বিং লহে খোলা দাক বাংকে কিবা আবে নাং কে লাং দুঞ্জি বাং মাতে নাং ইলি তুমহান নাং চেয়ার আপ দুঞ্জি বাংকে আবে ইলি মেম্বার্স কো আনমা মাতে ট্রেনি কো আনমাকে পন পেন হলা আনমেলে অডিয়েন্স কে লাগে রক ক্লাইম্বিং লহে ন্যাচারেল রক ক্লাইম্বিং ল আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পোতে হোদাক বাংকে কম্পিটিশন সি দুদু কে চেংসি জাগ তা ট্রেনিং দুদু লহে এমবেন কে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পোতা কাংলেন কে প্রাপ লা সাপোজ মানে স্পিড ক্লাইম্বিং
1: ইসি আ পোর পেন
0: ও স্পিড ক্লাইম্বিং লিড ক্লাইম্বিং পুলাহাই দু এমবেন কে লাসো কার্লু এতুম ফান আর উসিত হে কোসন সি মানে আপোরা টেং পেন পাউন দুন জিমা কিবুং দুন জিমা কি পাসুন দুন জিমা লাহাই মানে হলা হান কে বিলেয়ার পুলে হেদি সো কোর্স দো দো আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং লং বতে হলা লো হলা বাংকে কম্পিটিশন তা দো দো এমপেন কে অডিয়েন্স তা দো হদাক বাংকে হাইকিং পেন ট্রেকিং পোতে লাকে ইংলং লং কার্লু লো অল্টিটিউড পোলতে লাকে লানা ফুচং ও এ লো হে মানে হাই অল্টিটিউড পোতে আফুচং আফুচং লো মানে হলা মান মাংকে বরফ তা ফুদুন পো ডিফারেন্সেস কে
1: ইন্ডিয়া পালং ইংলং কার্লু কেচার্লি মাতে কেথান স্কুল অমেন থান পাচিনি পন ইকথা
0: ও ইন্ডিয়া লং লপতে আপ্রাংসি কি কেদো কে প্লিদো তানা পিয়ং কে নানা ফি কো কে থং বাংথু হে ফার্স্ট কে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল লং সিদো লাকে পুজি আমেন কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই বলে হে আদুন থু কে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং নিম বুঝি পুপু কেচে থাঙ্গে উত্তরকাশি উত্তরাখানং সিদো পেন কে কে থম বাংকে অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড এলাইড স্পোর্ট হলা বাংকে মানালি হিমাচল প্রদেশ লং হ্যাঁ পেন কে ফোর্থ বাংকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এলাইড স্পোর্টস নিমাস বুঝি পুপু দিরাং অরুণাচল প্রদেশ হদাক সিদো লা প্লি লং বাংকে লা বাংকে কা ফেমাস নাই নাই কে ভালো লাগে চেথাং চেথাং মুচত
1: তাতে লসন থাক থাক সিলি তুম আসাম লং তা দু মানি
0: আসাম লং পোতে ন নামাতকে দু লার গুহাটি লং তা দু হে হতম দা মানে এসোসিয়েশন স্পোর্টস আমেন চে দু রেপ বাতম দা আ ক্লাব ভাইস এম চে দু রেপ ন নিরি তুম দা কার্বিং মাং মতে লা কামা
1: কলা
0: কামা তুম সি থ্যাং
1: তাতে মু পেনলি থান পন্থুল লা কেচে থাং মুচত ইনস্টিটিউট পু নাসি লাহাই ইনস্টিটিউট লং কমানে বাং ফুনিং কে হাং বাং দু লাপেন কচালি দুনি নিং হাং পুলো তাতে কোসন ল এডমিশন কাছে পালং দুন পোকে
0: কে চেংসি কে হোদাক বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চারস কোর্স পুপু হে
1: কালা
0: তারমানে এনে লা অ্যাডভেঞ্চার কোর্স বাংলে দুন বাপ্রাং লোক পোতে মেয়ং চাদ পো মানে লা নেক্সট কোর্স

0: gengsi ke sab so ki bal he duklo mane kaprek jirpo jirpi du lo chetong khoda he ama se hola tum pen pu chimlai bom lo jat lo ben ajojo mane every night mane ajo wang ta mane cultural night du du ili mane talent baklang pisi do ave ma kilun ji ma ke kan ji ma jok se than ji ma lai he
1: kala
0: er jir ma lai lo ma se enjoy bom lo trekking ta pawang lo so ke nilitum phan center jengrong pi school long si ni tum pan bohan ang ichak so cha school long hai ho dak pen silveta long an ke king masin pa bang trekking lo labang ke ama se ejo dak dolo ni pho apilo course ho dak center long ni pho do det pen ke trekking wang lo ni trokar ni bang ke ajo dak silveta long sang lo sang de pen putha dar ni bang ke dak ke river crossing pudu ho so river crossing ta ba jat river crossing do ho dak ta hai lahai claim lo ama pike sartumang pulo nangtum phan exam ng last arni laso exam le undundat pulote olasam doji pelo olasam long ta lason thotlo pele he khoda ke bang kapre kapre ga dimme sik bang po
1: kala kala
0: em bhora jok long chipati dunno nangtum pelo ti chipati dun pen undunchi pulote nang nangtum phan ke akhil long pon po pram lo
1: kala
0: ama nili bhai go ta ke me dak bang undun chile he local long bang ke local kem long undun det pen ke olasam pati phit lo ta so olasam pati dun long bang ta bela kapra kapra mane asamis num do he
1: kala
0: so ni ni ke bela pa asamis ke the u da kali ma hindi ji hum log dikela ta man ching kila prote he ama so so ta ako nili bhai go ke mil he olasam long ta undun che jalo ta so olasam undun det pen ke ni to man selection ke sandak phus nang e pon sandakpu training mane akijoy loke mane nehru yuva kendra pen sponsor jal hai
1: konat ing nini loke
0: darjeeling sto darjeeling long lak bangke ama lason pen si wangbom wangbom nili dun bom jalo ama pike nili methang ta nini hang da jalo
1: kala
0: mane laso kidun longke emethang mo pen ki pochon physically fit mentally prepared ang ji pe muri tum han kaching ki kichelang son si ke bama khodak charli dun long lo pen ge teamwork tim wok chari du nong lo mane mane thirak ju tum ta mane sa dak bangge prang dun set jat he em ben geni li chance long pe mane khilo ju dun long ul ala ke asia prang si ke la mo pe ni li ni pe ni li pun dun da choro lo em ben ke kama tum han da choro le ni li phan pi ni sa ta por nai pi pen de ran le dun lo
1: met pe galam la bangge nang li inglong ka lu dun cheng mate ka lu ke chali cheng ke konat ek lo ni
0: center regarding lo center regarding long 1999 hachi december chiklo long he pensi pu wang bom wang bom lo a phike ni li bang hroso den ni li fas ki don cheng hota aroso bhai ni vela da am pa ki ke ako olasam hota aroso bhai ni ve ta mala som pe ma ni li bang don ek bom ma member chi plang don ne kamalong kamalong member chi plang don pe na phike arpu tanang pek don lo aso arpu nang pek dat pen ke ako puthot কেম কি দু বাতাই তিনটা মানে নিলি বাঙ্গে ইনস্ট্রাক্টর আং হয় বাং মানে লং রুন পেন মানে থান দুন লং লু পেনা আন পিনি তুম ভানকে
1: লা বাঙ্কে নাংলি হালা মেন্টক পিক পু আংলং আলু দেত বেনা ফিলোমা মাতাং তে লাসো আপ্রাং বেন দানলি থানু দিক বম মা
0: ও লাসো আপ্রাং মান থান দু বম লু মেন্টক পিক বাঙ্গে 2017 আন নিকান সি কারলু হে
1: হালা
0: নিলি কি জয়েন দুন জেঙ্গে কামালং মাঙ্গে কিলুদুন পুলে হে
1: হালা
0: লাগে 2019 2000 নিকান হতলো বেনগে পিনা নাদিম লেগে লে দুন লহে আসো কি দুন পে মানে আ পিতুম নিলে তুমি মানে কে দাম বাতাই দিন আদিম তা সব কাপড়ে কাপড়ে পয় দি মানে এক্সপিরিয়েন্স মে বলে বলে ও জলুক বাড়ি আহুতা নিলি 2006 হুতা নিলি কি বাথুল না হতা তা ওলা সাম থুলা ওলা সাম দুন লাং হুসুতা
1: তা তে নিলা কামা পেন কে দেং পন আসাং দেং মতে অ্যাক্টিভিটিস কপি পি গ্লো থান পনিক থাতে
0: ও থান পনিক জি kama tum activities ke den pon pon ke to o not only mountaineering ahinda kali he lai water sports ta do do padun dun across the do do and ben ke lai ncc tum phanta chance pu he hang hang lo tum la lang li tum phanta college pen kole mane college ncc pude kali le he
1: kala
0: mane lang tum phanta chance apor pi pon lo mane la tum phan ke ki joy ke bang ke mu army ma police phanta chance long ipu pam le আসে হলো তো মাংটা পি হে নীলি তো মাংকে কামা তো মাংকে লাসন যে স্পেশালি কে উইন্টার আপোর হতে লা সমার তো লা এক্সাম কাভে হত আসন সন সে দেং পন পত
1: মু পেনালি থান পন লা কামা পো মতে কার বিয়াং লা মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন লা অফিস পাই কোনাত ইগ লনি
0: নীলি তুম নন দো একবম কে কে বালং সে তো কাসা সে

0: লং কাটলে পোসন্ত দুদুয়ে আজ হাক তুমি হে তো হদাকলে পালি দুনলো দুদুনলো পতে লানি চিনিবো বে হদাকে আর কি হরমু হাবাকে এন লংলে ফোন মোবাইল ইউজ লংলে মানে কোয়ান্ডিস নে ফি পেন মানে কোন সে দাক আলাং তুমি সার্ভাইভ ফোন জিম বা হাইতা লাং তুমি ফান এক্সপিরিয়েন্স লং পোপলাম হে দশ নিলি বাঙ্কে কি পুদাম জিব বাঙ্কে জয়েন দুন থা এক্সপিরিয়েন্স এন দুন থা পেয়াল বাং লান ওবে কি মিতে ভাল বাঙ্গে মানে কোয়ান সিলি স্টেমিনা কে দো চিচিনি পো এপেন দা টিম ওয়ার্ক এ ক্লেম পেন কপি সিয়ালি দো ওবে মানে আলা মাথাং স্মার্ট স্মার্ট মেটা লাং তুমি চিচিনি পো থেক লং পোলা দা
1: কলা জোরো পার পিকলনি তাংতে পিনিকে স্টুডিও ঘুরি অপরকে চক ইকলো পলসি এলে তুমি হচ্ছে পুত আলামকে তপন লেং তন পন ইকলো না না লিলে পনা সাই কি অং অং বং পেন সিতামবে অপরনা চিপি পেন এলে তুমি স্টুডিও লং বাং পেন ইংলং কারলু আপুথাক লাপেন ইংলং আরলু জি পুলতে কপি পিয়াসন আমং সে কি নাং জি মা লহায় আপুথাক নাগে থান লাপেন নাং বাচিনি থেক পনালি ফান চরো পার পেকল পুথত নালি ফান লান সসে আকাং তুই ইয়াং দেন কারলু দন থাইজি ফান আর নাম্বারি থেলে হের জুমি না পপি দন ইকলো না লাসে পিনি চিহ চিপুত আলাম থেকে লাপান লে ইংতন পান ইকলো না কারডম
0: কারডম
2: লাপান পর্ণাং লিতুম সোয়ার্ল আসে আং টংআং দেং আলং পেন মাউন্টেনিয়ারিং মাতে ইংলং কারলো অফুথা নারু রং হাং পি লাপেন হুটবাং হারবামন রং পিয়া তুমাং বং চিহুত চিপুত আর জু ইংলং টাংলো লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরি আপর পরফাই ক্রে সিরামিনি থম ক্যাব আপর প্লেং টাংলো লাসি মুম্বাই পেনকাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক নাং লিতুম আর জু ইংলং পর

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ যোদ্ধা বীৰতা পঢ়িয়াবাং নীলিমৰণ সিং ৰংফাৰ চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পাটুমি দিল্লী কিমিয়ালং চেণ্ট্ৰেল পৰ্ট জাহাজ লাপেণ্টে ৱাটাৰৱে মিনিষ্টাৰ সৰ্বানন্দ সোণোৱাল ফান্স টং পঞ্চি বিকশিত আসাম দৰ্শন পেন হাৱাৰকে পাছিং থুৰা পুথাক চিংকি চিংবাই পনলো ছচিয়েল মিডিয়া এছি বীৰতা লং বাংচলাম পাকলাংচি চিফ মিনিষ্টাৰ কাহাই কিনিংজিকে চেৰি সোণোৱাল পেন বাটাইতিন কেচি টং পন আহুতা আসাম কে পাচিং থৌরালাম আপুথাক চিংকি চিংবাই পন তিতি আলং লিতুম কে দামতাং নিংকান কে বাহুত আসাম কে পাচিং থৌর ফান চিংকি চিংবাই পনলো লপেন চকাম কে পাচিং থৌর ইনফ্রাস্ট্রাকচার আনসোসে কে পাংতাং ফান চিংকি চিংবাই পনলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাটুবিয়াজু সেন্ট্রেল পাওয়ার মাঠি জাকং মিনিষ্টার মনোহরলাল খাট্টার ফান চিটং পনসি আসাম

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাং লাকে মিডিয়াম বেবল মিটার ফারুফলিরা ক্রেসিরা টকবরফো কিলো হারসালং ফারো থ্রক সিরা ইংকরা সিরকে লপেন এফ এম অলং কে ফারো এসিরা এসিরা টকবর থ্রক মেগা হার্স পিনিকে বুসিক নিফাই এসি উর্মিয়ারনি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দরমারলি আদন্থু লুনাংডেং পিনি লুনাংডেং অলং ফ্রান্সি সদার বে পেনকি লুনা লুনার জুই লংপ আলুনালাম থেকে উম পানায় লেংজি আর জিক সিনাং আলাংলি পেনকি লুন লবাং সলুন

আরুন থু আলুন আলুন আলাম থে ওয়াংন আর্জুক সেনা লুন কিমি চন্দ্রকান্ত টেরাং পেন কিলুন লবাং সলুন।

বাংকে মাদার টেরেসা হেনলো লা আলাংলি কাংহন আজয়নি পেন্টা পেনাং আন কাহেনোয়া অসমার কেমে আটোয়ার বাংলো লাসি আলাংলিটা ইনুদ অকলাংনো পেন কাছেদান দুন আবাং পিলো লাপসি পে আকাংহন পেন চেথান চেমুম লং আ ওসমারকে জহে সেতা কাহেনো আতোয়ার দামুন এ পে আকাংহন আজাকং আলংকে জগতা চুলিত উন এ আমোদ আলামকে কাচেরাব লাপেন কাংহন পেন্টা ক্লেম পামেতে হেম মৃত সুলুক সদাক আপেরঠেতা পাংসাম মাতে পাংথির উন লাসি কেজুৎসি নীলিপুথুজি হেমফি মাতে পে আদমকে ইনিং কেহাং আদাং থেঅং তা চকচি আথে পাপলেং টাউন এ আমেথাং তা কাইকে আনিং ক্লার্কলেডেট পো লাসি কুপিমা কেদো লাআনসি চুরিম চুবি নাংজি লাপেন কেদো আন আসন সেতা হেম ইসি পেন চুঝু নাংপো চিংনেক চিংনি পেন কেদো ঠেকভের হেনলো ইনুত মেসেন আহেম ফিলো হেমফি কে হেম ইসি আকার জংলো আপসি হেম পামেজি পাহেনোজি সেতামে হেমফি বাপে আরিডেংসি দোলো।

লাপোয়ানসি ফুলমুটি তেরন পিপেন কে ঠান পহন লামজির আর্জিক লংটাং ল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু দোনালি আদন্থু রুজনী টিমুং পিপেন কে লুন আলুন আর্জিক লং প আলুন আলাম থেকে দামতাং আরানি আর্জিক স্নাং আলাং লিপেন কিলুন লাবাং সলুন।

লাপনা পর নালে তুম বিকে মহন্ত করিয়া লাপেন জনাটি বড় দুমপেন কিলো নালুন আর জিগলং টংল বধু লিরমিয়ালুন আচয় মেগং ডেংলং পেন আদুন্থু ফাইল বসুমতারি লাপেন ললিতা ডিউরিয়া দুমপেন কিলো নালুন আর জুয়েক সিনা আলো নালাম থে সরজি গিরে

0: Pu ki cheng pon gyal asut pen lo asi non an tala pusi klem bon
1: dang te nang li non nang li hem along tong mira nursery ki kachu khuli pon ma la te along ka practice ki khuli pon
0: non mat ni li hem long si klem bon along ka prek ke avila
1: dang te nang li pen non kachini gang tung ke la pulo mir kar chela ma puthak nang li than pa jur mi pon ek jima ko san si mir kar chi nang jima la so la
0: che bang mir kar che pulo te mir ason do pik la nang bong pen li aprang ke arvu amir lai sin li klem bon sitame hala a maintenance ong chat kom chat la machine li bang non bang ke bikhe ke hala bugen vilia ka go samir pu pu bang la bang sin li ke claim bisi ke claim na se joy chat aba sila bang si ni li othura mane flip dalo ase aprang bang ke la maintenance ki ong ke la pu hello arvu amir ba ang paramir atuma bang ke abin nang kok lang nang u la pen ho or ta ka pre ka ho or nang u Asi halai bang ke aporta nang kok asap so poisa ta asap so kharos nang kok la sama thasi bugen vilia ta kharos ke do sitame la bang ke komchet mane maintenance po bang areng lo la ben maintenance po bang komchet mane la tum ke greenhouse set net la hai nang ne bante bi hai chai nong hai chuchi amasi la pu paile avidat pusita biun la pen মানে কাম দো তুম জং সি নি নি নি থমং বং বেন লাংটং নে দেল পুসিতা মানে নাং থি পিলট জি লাসন কালি বা পিনিং এলো আমাত মুনিং তাকো ইথুনাং পো লাসন কালি পিনিং এলোতে মুনিং বা নিকানি কই থং কেপসি তা লাসন মির কি দো
1: কতে লা বগেন বিলিয়া পো আমির কি এ নাং জি কি গোসন ল আ ক্লিম সি কি এ নাং জি মা মতে লা পো থুম পেট পেট লা পো লে এ তা চক লা সমির বাং কে
0: বগেন বিলিয়া আমির লা কে কাটিং মানে কাং টিপ পেন কি থুম পেন সি কি সেক সি কি পারেং নি আমির নাসি ইসি অপর দো লাসো অপর হচ্ছে ইং টিপ দুঞ্চি পারেং নাক পো আসে আ ক্লিম বনাইছি আরং পাথে নাক পো
1: চুরুপিক লয়েক তাংতে মিয়ার কারচে পুলো তাংতে কো পিপি আসন জেলি তোমা লংকে দোনাং পো মিয়ার আরচে জি পুলো তাংতে আসন আমো
0: মিয়ার কারচে বলতে নন নিলিগে বুগেন বিলা পাসি কি ক্লেম পাসি লাইসন আ মিরা বাং নন থানিক পো লাগাইলি তুম কিচেং সি কে কাটিং ল মানে আরং কাং টিপেন ল আসে আরং কাং টিপেন পাপু ফ্লানা পাপু প্লানান সে মির লোকমাতি দি আসো বাসি পাপু প্লানান বাসি কসন ছিল সদাক ইসিয়া আজারনি কসন অপতে কি চেং পেন বলতে কাটিং পেন ল এরকম কাটিং আনো কেক নাং পো নাইফ মানে আকিসি আসন দো লানাং পো লা পেন এরকম কে পারেং জিয়া দিম মানে ইসি কি সেক দিম রেস বেট পছন্দ থাক মানে ইসি কি সোম পেন কে পারেং দিম নাং পো লাসো দিম ফান কে এরকম চাইনং হি হো অর নাং পো কিনাং জি আনা হর নাং পইলি তো মাদা গ্রিন হাউস মানে সেট নেট 50% আর নেট নাং পো লাপেন লাং কে চরা ফেসিলিটি নাং পো লাপেন ইতম কাটিং পেন সেগলোতে চেক লুই জন লসং বং ইলি তুম মনিটর হই নাং পো মানে লাং ক্রেং মা ক্রেং ক্রেং মা লাং চর অং তাহিনো চর চি তাহিনো লসো পট কি লাং নে ফানাসি ইদি তুম পুলি থি নাং পো তারি নো কেক নো পাক নাং পো লং লি নাং পো চাই নং হি বান্দে ইলি তুম বিলেক হর নো নং কে কেমিক্যাল ফার্টিলাইজার্স তা দোহাল হাইলে ইউজ পুষে তাছ বা কালি পুষে তেলা অর্গেনিক সে তাছ দাহাই বস্তু নাং পো লাপেন তাপ আমুখা নাং পো লাপেন জং সি মুথি লোতে আরং রেং লোতে আকো রিপ্লেন্টিং তাপ লং তাপ নাং পো বা পলিথিন না কিথে পুষে তা নাং পো লাপেন না ফিয়ে বাঙ্কে আরং দো এরা ফিয়ে বাঙ্কে এলি তুম বনসাই মা বনাই মাইনতে গ্রাফটিং মা কে ক্লেম জি মাইনতে হালা আবারি কি এ জি তুম আবারি আলিং লো হে জং সি মানে কে থ্যাং পিয়ে রং সি পাবলু জি বা মানে আক্রাপ সি থন জি গে দা লং সি জি হালা সো থ্যাং পেন সি দাম পো
1: চুরুপিক লোই তাহলে এলি তুম মিয়ার ফান কো আনা পিওর চিপি নাং পো নাহলে থান জিমা মিয়ার কালানা এলি তুম আপর কো আন বাক্সে চিপি নাং পো
0: লা বাংকে আপর লামা বাংকে নন নিলি আসন কে কাচং দারা মাসি আপর কম হে আসি নিলি কে আদাব কি থুর পেন ক্লেম পো বানি ইয়াং সাম ডিউটি তাং দেট পেন চে চার টি গান লান সি ক্লেম চ আসি আপর কম হে আসি মির কি কে আপর দু অতুম সি তা চ বা আপর কম হে কা তুম সি তা চে জাস্ট পেন ক্লেম মি আসি লা কে প্রেগ বাংকে লাহেলো তন তিনটা হেম কে মির চি এপদ লুমকে আপরটা দু ও ই দে এপদ লুমকে নন নিলিসন আদা পেন আনি গাছ আমলি ক্লেম সিতা চ বা নন সন নিলিকে নার্সারি সি কাবনা এপদ নন বাঙ্গি নিলি তা আপর নাং উল আসো পাশি কাচিরাপ আমি তা চিরি নাং কপটি দিল আসি লা বাঙ্গে নার্সারি বলতে কমার্শিয়াল না তুসি বাঙ্গি উল অপদ আমির তা দু ও নাং কক পো আপর তা দু ও নাং কক পো হে লাসি মির কে এ বাঙ্গে নিলি পুদে বাঙ্গে আবাং ফতি না ফান বলতে আপর নাং ও এ আসাব সব পর সি সিপি নাং চজে
1: তাংতে ইলি তুম মির কে এ লং কি পি নাং জি আং হান কি কো সো নাং হান সি পি নাং পো লা পেন আং হান না লং কো পি পি সি কে পাং ওই দ নাং পো নাং লি থান পচি নিক জি মা
0: লা বুগেন উইলি আমির বাঙ্গে লাং নাং ও এ ইলি তুম নানি তোয়ার লং তা থেক লং কো মানি আবারি মানি হে মা গে দ লং তাই

0: ji ini ki hangdo
1: tang ti nang lieng than pachini ek jima pareng sabje ban ili tum lang se tami ki pila san ta dola ko san si ki pinang po nang li than pachini ek jima lang ki piko ansi ki pisi ki mejima bula so lamba
0: lang ki pie bang ke bugen vile amir bulote latum ban ke arbo thi je je ti ki li tum lang pinang ne lang po arbo pu mane ইংদু হয় আসন দিয়ে আসাব সই থি যে পুয়ান বাঙ্গে গালি হ্যাঁ সেটারা পু ফ্রাং সেট হুট কেলে লাং পিনে গালি
1: আদা পানি কাংসাম কে
0: লাসন গালি মানে নিনি থম্পেন এফং তাহায় বা আনি নিনি

0: কে আরবো থিজে যেতে গেলে তুম লাংপিনাং নে লাংপ আরবো পু মানে ইংদু হয় আসন দিয়ে আসাব সই থিজে পুয়ান বাঙ্গে গালি হ্যাঁ সে তারা পু ফ্রাংসেট আহত গেলে লাংপিনে গালি
1: আদা পানি কাংসাম কে পিনা
0: লাসন গালি মানে নিনি নিথম পেন এফং তা হায় বা আর নিনি পেন এফং বা নিথম পেন এফং মানে লা আরবো গেলাম বেশি তুম পিনাই তারমানে বেলেগ আমি রাসনরা আর নিবাং পিবের বলতে লাতমকে পাপু পেদাত পো আরং ডিং রং পো নাসি আরবো পাথি যে আনসি লাংডুং নাই নাসি লাং কি পি এবাংকে লান পিও নাংনে লাং চো ও আমির কালি লাপেন বেলেগ আমির তুমবাংকে লাতুমবাংকে আবি নাং পো লাপেন লাং কোয়ান মাইটি তুম লাং কি পিও লাপেন লাং কি পি এবাংকে দুং দু রাসন কালি তামনে কেন পেন আসন বাইনতে কারসি মানে লাং লাতুম লাং কি জুন জিকে আঙ্কুর পেন্দাত কালি আরবো লং তালাতুম লাং এন নাসি আর লাং এ চর বলতে চর প্রিয় নিয়ম আর বি কে পাকলু নিয়ম সঞ্চিলি তুম চলতে মিরা ফান মিসেন
1: পচাম ও এ যা
0: পচাম
1: কলসমির সি কে এ বাং কে অংল ননা লম কে চি হং আমির বাং
0: অ লাসো বস্তু বাং কে আবাং ফতিন সে নিং কে হাং কে প্রেক আসি নন নি লং দা বুগেন বিলা তা আবি বুগালি এসন সনি আমির দো এগলো নিমা হা হাই তা দো সিতা আজহা কা তুম কে এগলো নিমা সে নিং কে হাং আজহা কা তুম কে বুগেন বিলা আমির সে নিং কে হাং আর যাহা তুমি সিজনেল আংফার আমির সে
1: নিশি
0: লাসো বস্তু বাংকে মানে ইসিয়া ট্রেন লাপসনকে আবি হালা আমি থাং কনভিনিয়েন্ট আতে বেশি লাতুম আনি হ্যাঁ মানে তুমি আংফারকে সিজনেল আমির কে ইতি আংফা আপুদোপ আফি আবিদাত ইতি নাসি আবু আমির কালারফুল আমির সি নাই পুপো আজহা তুমি লা কালারফুল মানে একদম আকিলির আকি আকি লক লাসন আমির আরবো সি কে পাংরুম আর যাহা তুমি আপু সি কে লাংখাং তুম নাসি লাবাংকে লাসন আমির সি বিশি কাছি হুং লাসন কাছি হুং লাসন আবে হ্যাঁ আবাং ফুটিন সি কে প্রেগ লাই দি
1: নন মালম কে আপু অং মির বুতে লা আরবো মির সে এবাং অং মুনা
0: অং মুনা
1: তং দে আং লিলা মির কে এ কোসন সে কে এ নাং জি মা পু লাসন আপ্রাং বেনা নে কে চারলি লা পুসন দো মা
0: ট্রেনিং কে আবে
1: হুম
0: সি তালা পু ইনিং কে হ্যাং পেন মানে বাং কি পু হবি পু লা সব বস্তু বাং কি কে সব বস্তু বাং ইনিং হ্যাং ও লামা সি মানে হেমলি থেক লক সেটা আর্জু পো বা মিথাং সেটা ক্লেম পো চক চিদেত পো আকো চিক্লেম থু পো আসন সিলাপু চার্লি বম সি ক্লেম পন বম যা
1: তাতে ননালি লং কমার মাসে নাং চেরাম লুই ইংলো মিয়ার কে এনাত কে
0: নন নিলং কে হেম সো না চেরাব দুন লাপেন ও সোমার তুম পেন পেন সিলাপু ক্লেম রাপে হেম ও সোমার তুম পেন
1: তাতে নাং লি মিয়ার কার চেন না থুনিং কান কো আন বাক দপো
0: বিনিগান কে নিকান চক সিলো নিলিলা মানে ক্লেম পন লাপু গেন বিলা বা
1: মিয়ার চন মা মতে আসন কাপ্রেক কাপ্রেক স্তামে নাং লি আরচে পন ল
0: আসন কাপ্রেক তা নিলি আরচে পন লিসু কে টপ লাপেন থারভি হাই তা টপ লাপেন কোভি নার্সারি হাই তা ক্লেম সেটা নন মাতকে লাং কম হে গা মাসে নিলি লাহাই তা পাং এদ সেটা লা লাহাই তা পু লিসু হাই তা টপ অন বমছি লাপু সব সব চজর পন ব
1: তাতে নাং লি লিসু গো সঞ্চি কে এ কে টপ নাং জিমা লা সব থাক থান পন জিমা
0: লিচু কি তব বাংকে সিজন বাংকে আঠি চৌদ্দ পেন জুন চেক লোতে আঠে কি মেনল আঠে কি লিক টাং লোতে লিচু কি তব আসিজন আসি লিচু কি তব ফানি লি তুম আলং লি নাং পো ইংহান লাপেন নুকেক নাং পো লাপেন রুটিং হরমোন লানাং পো লাপেন কে ফান আবান প্লাস্টিক আরি লাহাই লা বস্তু নাং পো আসি লা মুনি বাক আরো আলং আহু কি এট পো আর লো আহু আকাংলি তা দোলাং আকো হালা সব বস্তু তা কি এত নাই কি এত নাম পর লংলি রাগ লোতে এনকে চেকলু যন আফি বা নিপ্লিকার অফ আফি লোতে আঙ্কুর বাং ইলি তুম থেক লং পং সে আঙ্কুর ইং টাং লোতে ইলি তুম রড মিল লাভেন পলিথিন থাপ মিল বা রিচি তামি এ দাম মিল আসন সে লিচু কে খেত তা হেম লং ক্লেমন কোয়ে বাংকে নিলি কে দাম টাঙানকে পলিথিন লং সি থাপ এত সি অং লাং সীতা লাসো বস্তু বাংকে ইংল্যান্ড চেত লংলে লং কি এ পেন সি আকো কুবে কে পলিথিন কে থাপ থুয়া বাংসি কেমে নাসি নন মাকে নিলি কে পলিথিন কে থাপ আইসে লাং কুবে বাংকে লংলে আবিদান মাসি লাপু লংলে লং কি এ বাংকে আবে পলিথিন সি থাপ হিত
1: তাংতে মিরা লামা কো পুথা চথা নাম থুইক সে না তাংতে নাং লি মির কে কোনাত পেন সি কে ওয়ান ইকলো লাপাউ গেন বিলি আ বাংকে
0: বুগেন বিলা আমির নিলি আজা কে গুহাটি পেন সি ওয়ান আজা কে দিমাপুর পেন সি কে ওয়ান লাপেন আজা বাংকে ডাক লোকেল ভেরাইটি বাংকে ডাক লোকেল সি নিলি লাপু জিরপি জিরপু হেম পেন সি লাপু কালেকশন সি নিলি পুলি বনাই বম ননামাতকে
1: নিকো আন বাগ নাং জিলা কে রেং ই ফান কে ই লো পোলো তাংতে
0: কাটিং পেন কে নিফ্লিকার ফ আনতে আঙ্কুরিং টাং ল
1: কোর্সে সাক
0: আঙ্কুর চে সাক পো মানে আঙ্কুরিং টাং পা মিলো লান পোলোতে কাস্টমার ফান জর্মিলো বা এমি থাং লিচে ই পুষ

0: Cita y Emilio.
1: Mm-mm.
0: Cita la so prang bang kang kuring duwo la pot pak lem nula. La sila. Ni plike ro po ba chik lujon ni. La no te mane direk milo.
1: La tum ang han talar pun woi nang ji la puson ta duma. La fas e pen lo te ang ko ang han lar nang ji la son ya ta duma.
0: Mane kating bang ke longli aki ong longki lim sexy da ji posi longli a sap so long si pini ji. Pareng ji la reng lo te abang da thebom po. Hala along lita pa thebom nang po.
1: Jaha ga mer ke menela anghan lardon bom nang ji la pusanda do mati anghan larlo te ako aho or p2 po la po
0: reporting pu bang di la bang ke arong theo office ta me anghan bang ke lar bom nang ji ningkan si pane phong ba ningkan hini pane phong la ke along le ban lo te long le lar thu nang po la pu an chalo la ke mane along le ban be ti ke bang ke lar le ta sita chao la si bungen vila phan pulote ningkan hini an ke bi me itip ke lar pen
1: কাছে নাংলি লো আখে লুইং ই লুইং তুমি তুমি অর্ডার লসনা কি পিক দোমা
0: আখে লো পেন কে অর্ডার আবিলা তার মানে অনলাইন নন লম কে অনলাইন আছে পলা সো খামবা নিলি থেক থে দা অনলাইন আবা সেটা ফেসবুক আপিয়াস লং পেন বাং না কেলাং দন পেন না কে হ্যাং তুম কি দো সেটা মে বাং কাপ্রেক নার্সারি তুমসন অল ইন্ডিয়া ডেলিভারি কি পি বা পুরা স্টেট আর লো আসাম আংকাং ডেলিভারি কি পি জি লাসো আকামা বাং নিলি থেক থিলা সেটা দো কি দো কে হ্যাং তুম দো ইয়াকা হেল্লো পেন তা নাকে লাং পেন নাকে হ্যাং তুম তো
1: লা ফোন লং ঠেক লং পো
0: ফোন লং পেন ঠেক লং পেন
1: তাংতে নাংলি লং না কে নাম জি তুম না অর্ডার পুলোতে নাংলি লাপু ডেলিভারি লাসন আবাং কে মু নাং প্রাঙ্গে বাং জেলাং এ কে মাথা পন্ডো মা
0: নিলি কে মাথা পন্ডো জংসি আকে হেল্লো পেন তা বাং না হাং বোম লাসি কোসন সি নিলি ডেলিভারি কি পিজি মা লা বাং কে মাথা দাম দো মানে ইনিং কে হাং দো কোসন সি নিলি কি পি থেকি মা তা লা বাং নিলি তা বাঙ্গে থেক তুম ফান চর জোরা চালি রা চেপা থেক সুনাং কক পো
1: তাংতে নাংলি মিরা লং কি পি নাং জি হাও অর লা সো পু থাং নাংলি থান পাচিনিক জি মা কুপি সি কি পাং বুই দু নাং জি মা লা হান পাচিনিক জি মা থান প্লিয়ার পেন
0: বুগেন বিলা মিরা ফান কে রিপোর্টিং দ্যাট পেন রিপোর্টিং আলং লিগে মু পেন লিনা থান ল ফি এ চাইনং হি লা পেন লং লে লা কি থম পেন লা কে আরং থেই পো লা পেন আরো কোয়ান মা কি দিং নাংলি কো থেক মা আং প্লুম কি পা থেজি লাসো তেং ইং টিপ বম নাই লাসি কাং টিপ তা পাসন নি দো কারবি আলাম বেন আবিদার পাসি ইংলিশ বেন কে হার্ট প্রুনিং পো হার্ট প্রুনিং মানে আরো আগে থেকে থেছে তামি ইং টিপ পং পং পো নাংলি কো দন জি কি পা দিং জি মা এজনা দন মা বানতে কিং ফু দন বেজি মা লাসো তেং ইং টিপ পং পং পো আকো মো না চিং ইয়ক থু পো আং পার বাং কে দিদ দুন মির পো লা বাংকে সফট প্রুনিং পুলো বা কিসি পেন সেটা মেয়ে বা পিনে নোকে একশো পেন সেটা মেয়ে ইং টিপ পেট পেট পো লাসি কাং টিপ নেই বাংকে আরো পাক নি পেন ইলং লাসি নন আরো পাক নিয়ে লং নন ইলি তুমি ইং টিপ পেটলতে লা পাক নিয়ে লং পেন আমি হিনি দো পো লা হিনি লং পেন রোনি নিয়ে সিং পো লা রোনি ফান্তা আকো আরো পাক নি নি লং ইং টিপ থুলতে রোনি পেন আকো রুফলি বাং পো রুফলি পেন রোনার কেপ লাসি এনে কে বুগেন বিলাকে লাগে থ্যাং পি লং জির হাম আমি ইলি তুমি থ্যাং লং একদম থ্যাং পিথে পং চন্দা লুকরাক মাতি লাসি লাপু আবাংকে আদিম তা হইতাজি বাইলি তুম চো কন্ট্রোল তা উনি দাজি লাসি কেমি নাই কে পাথি হেগা হেন ইনিং কে হাং কদন মালা দন পাদবে রাং পো লাসি লা হুপেন হিনি আমেন ল ইসি বাং হার্ট প্রুনিং ল ইসি কে সফট প্রুনিং লাস পেনিং টি ভেরো তে লা আনসি দোবের পো পিনে থেং পিসো অসন বা বিলেগ আমি রসন ফ্যাক্সি থি হেক পো আংকে আপু তা লাদাক আখাং রাইসি দো কক পো ইং টি ভেরো নাং পো কিসি পেন ইং টি ভেরো নাং পো বা ইরি পেন সামে আকাং দু ইং লক ভেরো নাং পো হালা মু পেন নি দিকে পোসন সেকনি সেকনি কি লাং বেন ইং টি বমতে আং প্লুম বাং লাপু বংলং চেন পো বা ইলি তুমি নি কে হালি আছে তা বিলং পো
1: চোরো ল থান পাজি মাচি নি পন থেকা পন তাংতে নাং লিমিয়ার কারচে পেন নন আন কপি পিস আলে কে চে লং ইগ ল নাং লি থান আনি জিমা
0: আলে পো বাং কে দা আলে সন্নি নিলি থেকলং ইসি আলে কে চেং সি আলে বাং নিলি নাং পানা থানিক পো হে মালং মিয়ার কাচি কে নিলি কি বুই বাংকে আদন তিন দা কে নাংস পিয়া পড়ল পুলোতে মুনির তুম এডিকশন আসন দেও মানে কে হর সিকে জন মানে কে বিড়ি সিকে মং মানে কে লুন সি কার্যু মির কি এটা লতা ইসিয়া এডিকশন সেটা নিলি কি বুই বাংকে মি মুচত এডিকশন পুষি পুজি হ্যাঁ মানে এডিকশন অং বংকে দোপিকল মানে কে মোবাইল লাং রেট মানে কে গেম খেলা রেট সেটা মির কি আলি এ বাংকে লস এডিকশন বাংকে মি মুচত পুষি নিলি কি পুজি ই অগ ফান্তা মি বা নন নিলে সনকে হেমসো মারা তুম তা মোবাইল লাং রং লতে হাং দেট পো মির নাং পে ইদন রং লাসি মোবাইল কে লাং পেন্টা নলম ওসো মারসো তুম আকি সুং দো পিক লাহাই পেন্টা জক তাহাই বানতে বিলেক রাখি হরমু কিছু পেন্টা জক তাহাই লাপেন হেমলং পিনে ইনিং ওয়েসে হুদাসন বা কি বোর হত পোহেদি।

0: bor hot sita me mir ke mane isi ajir puasan mane ininga lopen chingki bom mane ininga kang samdo isi ali ake thena ke niliki pudam ke lal hedi mane nang liki thurpen ta atumi ne ke amir ko anching yaklo mala a pulang mesen lo mala thima rengma mane isi apor ke padam rap ba isi isi time pass apan mesen ininga kang samdo mir ke pen la isi lo la pen খরচ পয়সা নাথ বাং তা ক্লেম সিবলতে আলি দো ননহরকে ধর আদন তিনটা মিরচি এরেপ নাপেন মিরকি একে আনিকে হ্যাঁ তুম শিখে যাও মানিয়া তুমি আপর শিখাবি যাও মানিয়া তুমি আরং শিখাচ্ছ না মুয়ে যাও সেটা মিরকে নেহেমলং দোতে পু আনিকে হ্যাং দো লাসো পশি কে জ্বর দো না তুম বাইলি তুম কমার্শিয়াল যাও সেই বনাই দো থাকলতে আদন তিনটা মিরকি এ দিমলো মিরা বাড়িল আদন তিনটা লাসো পশি পয়সাটা দো নাং তা নাং মানে যংসি কাম আবে বলতে মির আিতি লিখলাম তা চক নিলি পুজিয়া বাঙ্গে চকলে মাথায় আবে বুলতে মানে যংসি মাথা বলতে মির খিতি তালা তাইছি হেমলং তরলু না কামল লাপেন বেলেগ খিতি আসনরা পিনসো কাং টাং নাই একদম ইজাকং ধেপিক নেই একদম হা রিত আন্দাম না লাং আর লেং আর লক ইংহাং আর বি লাসন কালি হেমলং ইনি লুন লুন পেন ওসমার তুমটা নাকলাম থেক বা হেম আর ওসমার তুমটা কিকলেম উনাকাম বা মানে যংসি নার্সারি ইংপু থেক বলতে মেসে না কামল বা থেক থি সিতা হেম অলং লাপু এরং রং নি সারপিমারা তুম হাসওয়াইফ তুম ওসমার কাছালা না তুম সিতা মির তালা পুলা না পন বমলতে মেন্টুনি এরং মেন্টুনি রং নি মেন্টুনি রং থমপেন মদ ওপেন আতুম তা হেম অলং তা মানে হেমপেন তা প্রোডাকশন লং মিরা বস্তুকে লাপেন আকে বান প বস্তু হবে আকি মি প বস্তু হবে মিরকে মানে পিনি গেলি ফানলে বান সিতা মানে ফানকে লাসো মিরকে আকি মিল আথে লাহাইকে মিরা বস্তুকে লাপু কে পাংরম অবস্তুকে মাতে আসে মানে হেম কি মিচি কিম্প লাতম লং তা মির নাং পমানে হেম কে মিচি কিম্প হাদাপ তা মির নাং পাশে মির পেন নামলে নাকা আলে পো বাংকে সন্নি কে পয়সা না থুতা দোলো লাপেন ইনিং গাং সাম তা দো মির কি এপেন লাসে নিলি কি পুই বেগে লা সন্নি কে আলি লো
1: মির এলুতে এলি হেম তা মানে আলন দা চা
0: আলন দা দো পো এ লাসে হেম আলন কে পা দজি কে পয়সা দো ওমা হেম কে মি কিম তান তা আলন দো পিগলো লাপেন ইসি কে মানে তুমকে হেম কে মিলি কিম দেখতে সে তা মির কি এপেন তা হেম পালাং মি ই উন হেম আদর সুপি কালি পুসিতা আদর কি কম হেম সিতা মিয়ে এলতে ধুমি মুচল
1: লালা চুরু পিগল ই তাংতে নাং লিন নাথানিক থেক ইক জিমা মির সন কো আন্দু ই মির মেন থান থেক জিমা নাং লে
0: বুগেন ভিলা মিরা বাংকে নিলিতা ক্লেম ও সিতা আকি মি পুসি জি পুনা কো কোলান কি ক্লেম সিতা তা মানে সন ফারু ফ্লিরা সন পকে আনকে নিলিলা পুয়া মেন কাপড় হিলং টাং ল আনাকি অংকে মানে নিলিয়া কালেকশন নংকে সন ফকে বেলাং নিলি রং নন নিকান্ত সিয়াং বং তা নিলি মানে সন ফকে বেলাংকে কালেকন আপসি লাবাংকে আচেপ্তার থেপিক লাবাংকে লি তো মানে চিথান এর নি দেজি সেটা নন মার নিলি কাছি নি কে লালো লাবুগেন বিলা গেলাকে যেনবা সাউথ আমেরিকা পেনসি অরিজিন আর্জেন্টিনা পেন ব্রাজিল পেন লাহাই পেনসি লাহাই আমির কে কে বান সেটা নন বাংকে আকি মি কিমি হাইব্রিড বনাই উল লাসি ইন্ডিয়া লং তা যেমন ডক্টর রাও ব্রাকাশ পুদো লাপেন সোনা থাকছি থাইল্যান্ড তুমকে দোপিক লাতুমকে একদম থাই ভেরাইটি কি দোপিক লাসি নিলিতামেন কে চিনি আটে
1: চুরু পিক লো ইক তো তাংতে পিনি কে পড়ালাম তো কক পট ইলি তুম কচিং কি থানা যাই মেকে লপান লিংটন পন কক লো নাং নাংলি ফান্স তামি চুরু পিক লো নাংলি নি তুমকে চো ফা তেং ওয়াং পেন লাদা কসন সি মির কে এ নং জিমা লাপেন মির কারচে নং জিমা পুল হায়া পুথা বা জিরমি পন থেকা পট লাসে নাংলি ফাঁসতা মি পুথর আকাশ বনি দি ফো হেন পেন সুরি সুরি আকাডম বা জরিকল
0: কাডম
2: লাপন পর নাংলি টম রং রোপা যাই মেগাং ডেং লং পেন মির কারচে পুথা জিরমি তারো লাপেন হুনমিলি ক্রোপিয়ং বং চিহু চিপুত আরজিগলং তাংলো লাকে আকাশবাণী ডিফু
3: কেনাং সট দাবাই দারু চুচি পিন পেন এ অক এপ্রান কুপুসন সি কচিপা মিসেন মাতে রেং মেজির পেন কে দুজিমা পেনাং আনালাম চিনি লো লিপুতংতে ইলিতুম কিসু পেন্টা জগজি লাপেন দাবাই দারু আফান কচো নাম টাঙ্কা মাহাতা খরজক প্লজি লাবাঙ্কে লাপুসন হেলো আজো এমেক জাংদা প্রাংনাংজি লাপেন আদাব থুরদা প্রাংনাংজি লাতা এসন আদা ওয়াইলু কাছে পাতার কাংনে কাংনি

থারে পেন সামি বয় ফারান দোষী কর্মান্দু মেরি চংনি থা বেরি সি চংনি থা বেরি সি জির যারা মুখী পেন সামি আমুখি সের সিতাং ইসি সের কিন্দুং ইসি হাখির চে।

আমি হাকির জুন আং দি, জুন আং দি আং দি, জুন আং দি রুংরি সি, জুন আং দি রুংরি বাংজির যারা মুখী সেরাখো ইসি আরি আ যাই দি মোনাং।

রন আংদি আংদি থারে প্যান সামি সোতা চো দেংসি, সি সোতা চো দেংসি, চো আং দেং রুংরি আং চো আং দি আং দি চো আং দি চকসি নন বয় ফারান মেসি, সি বয় ফারান মেসি বাং জিরজার আমুখি, জিরজার আমুখি জুপিং খাত পিনথি।

0: পৰম শ্ৰদ্ধাৰ দয়ালু ৰাইজসকল, হাজাৰ কথাৰ মাজত এটা কথা মনত ৰাখিব, কেৱল পইচা পঠিয়াবৰ বাবে কিউ আৰ কোড স্কেন কৰিব লাগে বা পিন দিব লাগে, পইচা পাবৰ বাবে নালাগে।
1: RBIয়ে কয় কিউ আৰ কোড স্কেন কৰাৰ সময়ত বা পিন দিয়াৰ সময়ত অলপ সাৱধান হ'ব।
2: লাগে আকাশবাণী ডিফু আদুনথু লামজর আজ আমি দেং আলং পেন পিনি কে গ্লোবেল প্যারেন্টস টুগেদার কেতালন আর্নি লাসি লাসো পেন পাচার আবদুনসে পুরথিমি পি পো এলং পেন আলামজর সাম্প্রি তেরন পিপেন কেত লাপেন কাপুর হিয়া বাংকে ধনঞ্জয় রংপি লাবাংসো অলামজির কে আকাশবাণী ডিফু অলং কেরত কে পাচে তাক চেং আজয় মেঘল
3: পুরথিমি পিপো এলং পেট মতে ইংলিশ আলাম পেন কে গ্লোবেল পেরেন্টস টুগেদার পুথাক চিহেক পেন লামজির চিথন নামজি ফানসি বর ইল পিপো আতুম হেনল আবাং ফুটিন আহিম তুন অলং কে পাচিং থুর চেং ওসমার আমাহাং থেক ডেট পেন পিপো আতুম পেনসি লানালো কেচোজিয়া ফান কেদোজিয়া ডিম টকলাং লপেন বিদিগিয়ান হে হুই আকিপি পিপো তুমসি পেদর প্রবল আলাংলি তুমপেন আজক সি আওদা দূর কেদো কেথাক কাচিং কিমে লপেন মিথাং আকেং আর জাবলংল সৌমিন্দারা লং আহক আকাই কেলং জিয়া ফান আকে মি একাচি সং লপেন কেমি সেন আমুনিত কেপ্লাং থেক জিয়া ফান পিপো আতুম থান পারেল পিপো আতুম জংসিলাং দুন পামে মি পুলোতে মো কে থেকে ডিং আহুত আনকে কেমে আক্রং কে দামনাথ আকে সুং চেতং দেটাহাই লাসি ওসমার আতুম কেমাথা থেকজা কং দোলোতে পিপো পেন আকাজলাং আকেনাং সত আলাম কার্জুপেন আমান আপেঙ্গে পিজিয়াফান ওসমার আতুম আলংসি আর পুদল পিয়ার্থিয়া ডাং আলং পিপো লাপেন ওসমার আতুম আংবং হেনল ইসি কেথে নে আকাজলাং আঠেকে বাংহিনী আংবং কাইকে তাকাং জিনসো লাপেন কাং হন দোলোতে আজাদ আকি সুং বাং সিতা পেজক উন কি উন এডে জি আহু সিতা ইসিনাত আজা কং পেন পেহাই উন ওসমার আকাই কেপাচিং থুর জিয়াফান আ পি আপো আতুম জো আর্নি সাই ক্লেম চেপা দুগল পেনাং আপিয়া পোটুমকে মিঠাং কেরেং মেসেন কে দোজিয়া ফান জমাথা থেসি মিঠাং অসমার আকায় কাপেচুন জিয়া ফান আর ডি পিদুনল আপে আতুম অসমার কচলানা হুদ আমেক আনু জাং জেসি আসো আফান চিংহনল লসন থৎসি আপো আতুম সিতামে আনে ওম কি চুজিয়া ফান সাং সেদেত পেনসি সাই ক্লেমল আনপার্টা পেনাং আহেম তু নলংকে আপিয়া পোটুম আকে ক্লেম কে দাম পাচিং বার ক্রিল আহুত পেন আকেলেট দোকক তাহাই বনটা আজাদ আকি সুং দো সিতামে কাইকেতা মেথাং হেম তুনা ফানকে কাং হন টেকনে উনে লিরমিয়া কায় পিয়ার্থিয়া লং পিপো তুম পেনাং আন আকি সুং আতোবার চেতংল লাসনসি উসুমারা ফান কাপাংক্রাং জিয়া ফান আকে চো টকলাং কচারলি পেরি টাংকা মাহা কিসু কিউন এ পেন কাপেজক মেথাং আসাই কে ক্লেম বেপার বেজন আহিন কাটিকিয়া সাই পেন চেং লক আসনসন পিয়ার্থে রেং টেক আন চেপার পুল তেবন সিতামে পেনাং উসুমার তুম ড্রাগস বিড়ি সিগারেট পেন্ডাং লক রাকি হরমু কিরিমতা আপি আপো তুমা ফান ইসি নিং আলো সিং ইটিত আসন পেপ্লাংল লাসন কেপ্লাংকে মিঠাং আপি আপো আকাং হন টেংনি দেসি কাপ্রেক রাকি হরমু কিরিমাতোয়ার আক্রং আনাসি চংবাই রংল বনটা লাকে মিঠাং আবাং আর পো মাফান হিলিক আলো কেজাং দাম আসনল লাপেন লাকে কাই কিবির আনাসি দামল আপি আপো আতুমকে আসমার আতুমাফান রাকি আহরমু রিমরা চৌনুত পুকে কাইকেতা পিনখাটখে বনটা ওসুমার আনিং কাংটাং অং লপেন লাম কার্জু কাংটুংটে আতুমসি লা রাকি রিমল লাসুকেথে দুঙাকে সুংতা আপি আপো আতুম চেতংল ওসুমার আকাইকে মেসেঞ্জিয়া ফান সি কাইকেতা আপি আপো আতুমকে আর্নামাংনোটা আহিয়ারজুমে হাংবমল জাকং দো আনপেন বিদিগিয়ান কাপাথেক জিয়া ফান বর ইল মো আফি কে সারাহুত কাপেরাব জিয়া ফানসি আবং ফুটিন আপি আপো তুমটা ওসমার চুলানালো আপো লাপেন আপে আকেং বট কাপা মেপ মেদা জিয়া ফান পুরা আসমার আতুমা ফান পাথে পেডিংল পুরথিমিয়া লং আনিং কাছে থে নেই পুলোতে ওসমার আফান হেনল ওসমার পেন আজকসি মো আফি আকাই আফান ইংথুর পো লাপেন হেমতুন আফান রিমভেদ বিভেদ পোপুসি আপি আপো তুমকে নিং আকলং পেন আনিং চেথে পিকল জংসি ওসমার আতুম চংপেং হাক লাপেন কায় কে মে রিমনুন্দে পুলোটে কো আন পো পে আতুম আনিং দুগজি হা ওসো থি ই পেন নন থে ও আন কচুলনাকে আপিয়া পো আফান থাং আলে পাবে দেত

0: আর্না মালংলি তুমা ফাঞ্চে থে পিলো লসন থৎসি আর্না মিহির জুমে পেন পি পোয়া তুম ওসমার তুমা ফাঞ্চে থে পিলো চেথে কে নামুন এ বন্টা পি পো কাং হন কাং জিনসু কেদো কক জক পিয়র থে আলং রেং দুন লংলো লসে পি পো আফান আমা না পেং কি পিহানলো আ হক ওসমার আ ওদা দোর পি পোয়া তুম আজে থে পদিং নাং পি পো কাং হন কাই কেতা নিং আর লো পেদোয়ার নাং লাপানসি পুরথিমি পি পো এলং পেট মতে গ্লোবেল পেরেন্টস টুগেদার পুথা ছি হেক পেন লামজি চেথানামিক চল্ল
1: লাপানাপর নাংলি তোম লামজোর আজাই মেগং ডেঙ্গলং প্যান গ্লোবাল প্যারেন্টস টুগেদার কাতালনার নি লাস পুথা পাচারাব দুনসে পুরথিমি পি পো এলং পেট আলামজের সাম্প্রি তেরন পি প্যান কেটক লাপেন কাপুর হিয়াবাংকে ধনঞ্জয় রং পি লাবাংসো আলামজেরকে আকাশবাণী ডিফু অলং কেরত কে পাচে তাকছেন আজাই মেঘল লাকে আকাশবাণী ডিফু জয়মেক পেচাটাক পনবম লাকে এফ এম বেনালং পেন ফারুই সিরা তম্বরাসরকে মেগাহার্স লাপেন ইউস অন এয়ার এফ পেন টানালিটুম কেডো অনাচা মেঘটা আর্জলং ইকজে আদুন্থু পিনি আলামজের আজাই মেঘাং ডেঙ্গলং প্যান কমিডিয়ান মতে কাপা চালাই থেক আবাংফু লং সিং টি লাপেন হোনালি তেরন পিয়ংবং চিহু চিপুত আর্জুক সিনা
2: আফ্রাংসি রেডিও নাংকার জুদুন কেদো আনারা তোমা ফান আনতা আকাশবাণী ডিফু হিন পেন কার্ডমাং পাজির ইগলো পিনি চিহু চিপুরা যাই মেঘালং কাচো ফাপন লাকে কার্বি লামার জানালং কাচিপার জান আবাং ফুয়া ফানসি চো ফাপন ইগলো আলাং লিফানকে কার বিয়াং লং কাঙার লংকে কাচিনি নে আবাং আবে আলাং লিকে আখে হাই লং সিঙিং তেহেল আলাং লিপেন্সি আলাং লি লামার জান হে হইয়া লং কাছে পার জান আলাম থে আফুথাক সি চিঙ্কি চিঠান পনপ আলাং লি নন্দাক স্টুডিও মাইক্রোফোন আঠেংনো সেদুল আফ্রাং সে নাং লিফান আকাশবাণী ডিফু হিন পেন কার্ডম আংপা জিরিকল
3: কার্ডম আকাশবাণী ডিফু আহিন পেন লিফান হেথে থে নিংকার রূপেন আবার সাইনাং পিপন পর সরিসির কার্ডম পাজে রিকল
2: তাংতে ই নাং লি লামার জান কাছে পার জান আলাম মোলে চিঠান দাম ইকসে নাং নাং লি আফ্রাং সে নাং লি কায় লাম মোল পে নাং লি কো না সে কে দৌমা আবাং সোয়ালাম মো নাং লি রেডিও নাংকার জুদুন না তোমা ফান্থানাম ইকজিমা
3: লাল নীলি কে দৌ বাংকে ফলুনি নীলে রং বাংকে লংকি হানসে রং লংকি হানসে রং হেতব আপেন নীলিকে নীলি চর চিরিয়াল ওসমাটা বাহিং নিগল আক্লেং বাংকে পেলেং বিয়ে কমপ্লিট ল
2: লামার জানালং কাচিপার জানাবার সাই কুপুসন সে কেলং মালাপেন কমেন্টুয়া নিংকান মা লাবাং সোয়ালা মো নাংলি রেডিও নাংকার জুদুন না তো ফান্থানাম ইগজিমা
3: তারমানে নীলি লামার জানলং কিদুন চেং বাংকে কেসেস লং চেপাতি দুনিক বম রাসাপেন চেপাতি বম চেপাতি বম ল ফিট বাংকে নীলি তুমরা ফলনি হারমোন ক্লাব লং হ্যাঁ ফিল্ম সেমারজি ও বিহার চে ফিল্ম সেমারজি রেহার্সল রুজি বললাম রে আমার সে চর জুদুন ল লইম আমার সে লাপেন যে দুনল রেহার্সল দুন বম ল আমার নিকে ফার্স্ট ক্যারেক্টার নেই ওয়াইবি দুনবম দুনবম ল আমার নিকে ক্যারেক্টার ডাকবে নেই ওয়াইলাত না বাংকে ল সো ক্যারেক্টার লক না বাংকে পু ক্যারেক্টার লক বললাম রে আমার সে চক লাপুতে চক রেহার্সল লক সে নিকান ইসি প্লেঙ্কাই ওহার চি হে আমার সে ইনকে প্লেঙ্কাই ল কে চেং পো পোহর বাংকে নিলি বাং মাথা ল কমাসি কে সেলাম মা আর যদি না লাং লাহ বলাম রে আমার কন্যা পেন পল কলকে লস লামার জান বাকলাই ইনকে বলাম আমার ইতুম ডাক ফুলুনি পেন পো মিন প্রডিউসার কমল হপমা রামুকা সন এডভাইয়ার কে রবি কুমার হাংচো লপেন্টে ডাইরেক্টর বাংকে সাঠে তেরাং তারমানে আলাং ইতুম সি নিলি ফানাঙ্গে জাপন হেসারতে তেরাং পেন আলাং লে রবি গুবার ফাংচু সি আলাং লি তুম সি নিলি তুম ফানাং জাপন ল লাদাগ জি পারজান পন নিলি তুম তো মামুনি দো দিলীপ বে দো ইনুন মঙ্গল পুদো নি পেন ক্লেম রা পেসাং ফের চো দেং রা পেট বাক লাই তুম পেন দাখি দুন বম ল তাদো বি পি দো দো ল অ্যাক্টর লাদাক পেন কে নি তুম ক্লেম বম ল মার নিং কে চেং চেলাং তা সো রেসল সি ক্লেম বম লা আমার লা সো রেসল নিং কান সি প্লেং ল লা পেন কে স্টিং চেং না পুলো সো টিং বাং কে নি

উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনক সাক্ষাৎ, রাজ্যের বিকাশের স্থিতি সন্দর্ভ আলোচনা, বাংলাদেশের সঙ্গে শৈক্ষিক বিনিময় সন্দর্ভ দেশের সহকারী উচ্চায়ুক্তর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক বৈঠক, মানস রাষ্ট্রীয় উদ্যানের 2025-26 পর্যটন বর্ষের রিভার রাফটিং আর হাতি সাফারি বন্ধ, আর রাজ্যজুড়ি মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবর 537 সংখ্যক জয়ন্তী পালন। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানে, পৰৱৰ্তী বাতৰি 7:10 বজাত শুনিবলৈ পাব।

0: 10 লাখ টাকার লটারি মই পালো। ৱাও,
1: ফসিলে
2: নকল অফাৰৰ পৰা সাৱধান।
3: RBIয়ে কয়,
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
5: লাকে আকাশবাণী ডিফু আদুনথু কার্বি ডেডলং রিচিং হনালুন আজাই মেগং ডেংলং প্যান আসন সন কার্বি ডেডলং রিচিং হনালুন আর্জিক সিনা আপ্রাংসে রিনা বিপি কিলুনালুন আর্জিক সিনা আলুন আলম থে একাম কামনি চেজরা ওয়াংনো।

Lapana por nalitum dilhipen kapacita NSD pen is special service akashwani along pen kaprika prek athims government pen ninkan krihini ke plenga puthak episode inquiry si special bilingan ajay max series team garib kalyan episode si nalitum arjiglong tanglong lake akashwani difu জয়মেকে পাচাটাক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারুই সিরাত ও বরসুর কেপ মেগাহার্স লাপেন নিউজ অন এয়ার এফ পেন টানালেটু কেডো অন আজা মেকটা অর্জুলং ইকজি আদন্তু কার্বি অ্যালবাম আলুন আজা মেকং ডেংলং পেন আসন সন কার্বি অ্যালবাম আলুন আর্জু ইকসিনা আপ্রাংসি সিরসিলিপ অ্যালবাম আলং পেন রুবিনা ক্রোপি কিলুন আলুন আর্জু ইকসিনা আলুন আলাম থে ক্লোকলার আজো লাপেন লাবাংসলুন আতি অটকে পিবাংকে জয়সিং রংপি

0: atum kacharli ko anakenang sorlo
1: la bangso subject banke maths banke langdam lo bulute nonili tum kado kave tum karbia khe tum banke maths ke engineering phan si kenang chot buson si ke matha dupiglang sita me maths banke langdam lo bulute ili tum jo pedap hem kitun ke danglong benching lok aniwang ke claim ke damalong sita me ili tum bang thik thik det buchorlo maths nang dunik bomlo isialam joy ke isi ili tum jo padak ko theklong khan an ki tunlong sita me bang pho ke cho an long ingti ko an siki pila ki pinang ji tharmit ko an lo ki pinang ji halate isi ala khaben si damlo ote halate isi maths lo bepar behalong sita me ke jor ke namlong sita me ili tum maths puthak yong si ke peng room ke pedam ke thak yong si jini ne pulo tangte bepar behalong sita me ili tum peprangon ilo la si non mata ili tum ji theklong lo lebang so maths subject bang clear dak ban ga chini ne ning hang he join pen mat ili tumang ke bepar behalong mang ke don mat ili tumai khai am ni tumang ke ki theklong jum heklo asi mer sa bang ke doctors engineers ba bankers lahai phan le ke nang sot keli nili pudam ji bang ke me sen pen kep ang ding ana bang ke mer sa bang ke charli pe me si ke nang sot athema mo technical ahin le puri hedat boi phit ta me mer sa bang ke nang sot bang ke duver ji la pen klem tik dam tik bang ke mer sa bohnu bang ke ekai sike chekak un e usini lip ningje exila banke
0: kenang sorlo
1: ya kenang sorlo lake kayang si kayar jon ke mes banke kenang sot
0: puthonali hanakar juji ke lahalo mes a subject osomara tum kupia posi ka charli aning ke hanga bang jum hekla
1: la banke isi ningduk me melam lo ili tum ma khelong banke maths ke charli ki jum hek mangal ka hokalam lo ladak manglang nam lo pulong te bang sopor me ili tum hanang pieting me ke dor di det ta hai ও ফিরতে আমি পাচ্ছি হেক পেন চিনি আন কেনাং সর আনিলি ধান বাজির মিক পো ইলি তুম জেলাং নাম বলতে আপ্রাংসি কিতি কুকি দামকে ইলি তুমকে কার বেংলং কে ইংলং আতক আনু সাইডে লাসি ইলি তুম সরকার সিতামে নাং ঠিক পিলো স্কুল মাক ইংলং আতক আনু তা ওই ফির সিতামে ধান বাং নন দিন ধান বাং বা তয় বাহা ডাকি পিয়ে বাং আরো না তেং পেন কিদু নাং যে তুম পেন বাকে থানাং যে তুম পেন ইসি আর সি জিক পেন থির ক্লুক পেন কি ক্লেম পন পিয়ে জয় নিসি ইলি তুম বাংকে কাচালি জুম হেগলো আথিকে নন বাংকে ম্যাথমেটিক্স বুলো আপ্রাং হুট বাংকে নিল তুমি চালু হুট বাংকে এল পি স্কুল অঙ্কে অ্যারিথমেটিক বুঝত অ্যারিথমেটিক্স অঙ্কে কাপাং রুম কাপা জুম কাপে দাম কে থাক ওলা পোহাই সিটু চ দাক সেটা মে নন বাংকে ম্যাথমেটিক্স নাং লেতাংলো জিওমেট্রি নাং লেতাংলো দাক এলজেব্রা দা দুতাংলো লাসি এল পি স্কুল অলং সেটা মে নন বাংকে ইনুট সায়েন্স টিচার পিবেক নংজি সায়েন্স ব্যাকগ্রাউন্ড পেন পিবেক নংজি আহক লতেমা সায়েন্স পুরি হে তুম সেটা মে কে বাং দেং আনমেস ঠিক সেরা তুম বাংকে ঠিক সেরা তুমদু আবি পুনিলি পুপে ওই ফির সুতা মে সায়েন্স তুমলো পুলু তাংতে আলাং তুম বাংকে বিহেক পেন কাসো বাংসু কে চার্লি আপ তু মাস্টার ডিগ্রি আন সামে মেস দুবের আলাং তুমলো আবাং নলমা দিন না কাই বাংকে সিকি কি বিবন্দ দু সি লাহাই লং তামে লাং লি তুমি দুনি লং চজি সি লাহাই লং পেন পো রং আরু সোমার তুম হান কে থান কি মুম আবিদি সোরে বাং অং মু চট পো লাসি লাবাং সোম কে থান হুজ জং সি লি তুম আনিং পারো পন ঠেক আনিং পাহাং পন ঠেক জয় কে আহর মু জং সি পেক্লাং পন ঠেক লো বুলং তে উসমার তুম কে চালি আনিং হাং পো আথিকে মেস হরমু বাংকে সই সুংক্রুং গালি মু পামো হেতা নিলি পুলো লাকে জয় কে হরমু সিতামে লুথান বাং তুম সিতামে আনু তিন গেলা বুপে তেমা সিতামে ইনুত বাহিনী তুমকে দু আমিনা কাম চেলাং দাম চট পিঠেক নাং রিপুফান মেথাথে লাসি নীলি তামে পিনিশন স্টুডিও বা কোন পিনিদাক বাং ইগলো আলং কাপ্রেক কাপ্রেক তামে নীলফান সিকি কি পি ফানে লং লং নিনাং হাং ইগলো হালা দাক তামে নীলি তুমদা বাং আথম প্লি নীল তুমফান রিসোর্স পার্সন হিসাব নাং হাং পো ঠেক দুন লং লো নীল তুমাং বংতা আহক তেমা নীলি তা ঠেক পেটপি ওই ফিটি তামে ইনুত বাহিনী লোথান বাং তুম বাংকে আকিসুং বেন থান বিপ্রাং রং পো উসমা তুম চিনি দুন দে পো আনি হাং ইয়ে দাতি লাসি কে থানাং জি আবিদি দু নন ইলি তুম কে পাং রুম হিনি পেন কে থম পাং রুম লোতে ফো সিতা মে ইং কয়রা ফো পেন ফ্লি কেবরা ফো লো বোলো জাং তে লাপু আর আই কে ফো ফো বাং পো কেব নাং লে রক পো লা সো কেব কে ইতি বেছি তগরা পেট লো বোলোতে চকছে লা সি আকে জয় পেন থান সি হালা নম্বর কে তক নাং জি আন ইয়ম পে ঠেক দেট পেন সি আ নম্বর কে ঠে কে থান নাং জি লা সি নিলি কি পুজাম জি বাং মাং কে ও সোমার ফানা নিং পাহাং জি বোলো তাং তে জয় কি পেন আকি সুং আকি জয় পেন আকি সুং সিদাম নাং জি মেন মেন জং সে আকি সুং থান নাম লোবলো তাংতে লাতুম নাং চিনি দুন দে পো আবিদি নাং চিলং দুন দে পো আং পার কে আনিং কে হাং বাংকে কম্বম পো সুং ক্রুং পু বংসি দামিক জুই পো আথেমা ইসেলা মাং গা হকলো ইলি তুমা খাই লং কে বা ইলি তুমা সোসাইটি লং মেস কে স্কুল দুন দে গো মেসি সুং ক্রুং পো লাম বাংকে উসমার তো মার জুলং এট আমাসি কাফেরিয়া ফোন বাংকে হেম পেন থি দাম দে প্রাং বেন দুপন ক সিলা বাংতাই লি তুম বাংকে নন বাংকে বিবির নাংলা দে লুকে চার লিখে কাদু কবে সাবজেক্ট আপোর্ট পিলো বলো তে ইসি ভেদলো পুষি ইলি তুম বাংকে

0: amun iba na jauh ni tak kapuri kat tikuk. Bala bang so subject ke pandung nangkuk tak kidu idu. Kasi nilihin pena bangke, mesa subject ke bangke, kadu kawi puli non ki jum irer bangke, mupe nilih pulo, ili tum foundation level along pensi kat tikuk damke ke ceng lo hadak men lo. Kasi hadak mesa teacher ta, along tin ta, la BCA teacher han ki PPA ya jauh ni masih non bangke, hadak foundation long pensi alang li tum pan la. So, a interest il tum hadak pen laso interest tiki pontek the mante ke pereng pontek the ba pe do vertik the joini si angsong along an bangke arum pen nang kombom si angsong bangke il tum bangke kom he kemasi non bangke ahok pe dalam lo il tum along bangke la mesa hin nar bangke ko an makidu nang ji ko an makelo nang ji bangke abe det lo
1: karang kara juro piglo non puthot nang li hanar jupon the ji mesa se bek ajak so matu ke thek piglo lapen metrike pas ota me mi uti tiglo doctors engineer lapen kape kape ka chali along sitame dolo ase hala tum phan kona li duji
0: mes ke thik pike tum hanke ni like pamu ta ning je pon lo mes thik pike tum hanke ali bangke alang li tum hanke ni li bangke thik lor lo la tum ke ali ke do veglo pon sin li puji athima a feel tin long tame mes bangke ile tum mangke akenang sot lo si doctor engineer som bangke la ke nang veglo help healthcare long punon engineering long punon non ili tumke doctor engineer engineer si technical chini chor architecture dolang data science dolang banking dolang kapre kapre ka sector du piglang kenang ji kela se alang litum han mangke non ili tum adim bang han ili tum tona khai fan mangke e prang ili tum mangke charlie si kenang sorla kapre kapre ka field ben ke bang ji phane kenang sorla se hala bang sumo pe nili kanin ji pontang a field long mangke mets bangke kenang sorlo la si ali ta du vek ji dake la si ladaka bangke ili tum adim mangke a hoklo mopen buton tak taksi askup ka be joini masili tumang ke son soni si che chardun chot la si nili chuning ri abar sai ke do tumang ke achar dam ignon kaprek kaprek ili tumlong ke nang sot a field ola halwang so profession chali dam ignon bang ignon dak amuni tumapan che than ji mum bantuna an so se pe chan thuna athema inu thek ser tu mani abar sai be det podamun e det tumdu তুমি ইলি তুম মাংকে দা মাছি থান চি মুন বম লুপলো তে আন্ধু সে চিনি পো নন মাংলি তুমকে মোপেন নিলি পুলে থরলো আর স্কুপ কাবি এজয় নিয়ে মাইলি তুম মাংকে ইনিকে কাচিনি নিয়ে সনসি মান্ডেত সামে নন ইতুম থেকলং লো বাং সুসি বাং বমলো আদিম নাংলি বমলো আসে ইলি তুম মাংটা নন বাংকে মেটস লে দোলু পুলো তাংতে নিলি পুলে থরলো আলি কে ডক্টর ইঞ্জিনিয়ার তুম ওয়ান সুসি আকি মিয়া প্রফেশন দা দোলা আসি মেটস লে থেকলো পুলো তাংতে নাংলি নিলি পুই বাংকে সায়েন্স কে থেক ভেক পো আথেমা ফিজিক্স আসন সোনা সাবজেক্ট ফানকে বাঙারিং লক মানি পুদো ম্যাথস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স সি ফিজিক্স জং দি চার্লি জি বুলো তে নাংলি ম্যাথস কে থেক ভেক নাং কক পো আথেমা আল্লাহ মামা সি ম্যাথস হেনলো আসি নন ইলি তুম মুনিট কে নতুন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার সং তা বেলা কিলং দুন বাঙা বেলা ইঞ্জিনিয়ারিং তা ব্রাঞ্চ টু পিকলাং ইলি তুমকে মেটালার্জিক্যাল দা বাং ইঞ্জিনিয়ার বুতা মিল তুম কম পিকলাং আসি ম্যাথস লে থেক লো বুলো তে ইঞ্জিনিয়ারিং বুলং তা আফিল দু ইকপিগলাং কাপড়ে কাপড়ে কা ফিল দু পিগলাং লাসি আলি এবাংকে দু ভেক জি বুঝি নিলি বাংকে ক্লার ডাক পেন লা বাংস হচ্ছে তাই পেন বা চিনি গি
1: চোরো পিগল নানি ফান কি জুৎসি লাল রিপনিং টু মেস আ সাবজেক্ট কেথে খে পিন আউ সোমা লা পেন আপিয়া পো তুম ফান নাং হিন পেন কোপিয়া মিসি সি পিজি
0: লাসি ইলি তুম লু কেচারলি কাপাং চিং হুটকে মাদুটা কে থেক উ পেন পাং চেং গালি লো ইলে তুম পেনসিল কে অতটাকে চার্লি পেনসি কে অত লো কে তক তাকে পাং চেং লো লাসি পিনি থেক উ বাং সিতামে কে চেং গেল পুলো ঠিক থে দেয় বাং সিতামে কে পাং চেং বনাং পোল পুলো সিতামে নিলি পুজি বাংকে কাবর ই লাপেন আপর কাছি পি বাংকে কে নাং সত লাসি আপি আপু তুম সিতামে নিলি কে চেং সিউতা পুলো নাংলি তুম হেম থান ঠিক থে দেয় তাহাই নাংলি তুম থান ঠিক দেয় তাহাই সিতামে নাংলি সোমারলু চেলাংমা চেলাংলি মা স্কুল দুন মা দুন দে মা লাপু আন মাং তুম চেলাং দুন থেক লাপ মাংকে নিলি চিনি পেমে লাসি লা ওসোমার ফানবাং আপর চিপি নন ওসোমার লু চেলাং মা চেলাংলে মা চিবিরটা দুন বয় নন লাপেন চিকলু ওই জন লং আকে কম নাই তা এ ফং ভেট সিতামে আপর চি এনরা নাংলি তুম বারি বিত আকাম দু বয় ফির সিতামে নাংলি তুম থান বাং ভাঁজে টং দাম থা নাংলি তুমা সোমার হাদা কাপুর হি কুপুসন মা লা সো ফি সি নাংলি তুম ফান আজাদ সিতামে কাপুর হি মেসেন বুঝি সামে কুপিয়া বিদি সিকলেম নাং জি মা নাংলি তুম ফানা বিদি নাং পিপো নন কে আথেমা সরকার পেন দা কাপ্রেক কাপ্রেক আবার সাই দু সি হালা বাং সো আবার সাই আলি চু এন দুন পেন নাংলি তুমা সোমার সিতামে থেক জি

0: সোমারটাল বুসন থাক থাকছি নাং তুম চেলাং দুন পেমে লোপুলোতে মরনিসিকে মেসেন ও সোমারছি নাং মানপো লাসি নিলিকে আহকালাম ল পেনা তুমি পুল লাকে এলি তুম সেভিং ব্যাংক লং সন সেভিং একাউন্টস লো এলি তুম সিদাক জং সিলি তুম লাং দুন বম থান দুন বম দুন বম লোতে নাং থেক বম পো পিনে বম পো লাসি মরনিসি বাংকে দাক নাং প্লেং পো নাংলি তুম আই ইন্টারেস্ট আছে লং পো নাংলি তুম মো লাসো সোমার তুম থেক সের সের লোপে নাংলি তুম লংসি লা বাং সো মেচিউরিটি বাংকে নাংলি তুম লংসি মো ইংকো নাং চিলি তুপু নাংলি তুম নন পিনি আর নাং খি নাং দা দাম তাম মিনিং ওই নাং পিদু নন চেলাং দু নন মরনিসি লাকে থেক সের লোতে নাং চিরুই বেগ পো লাসি কাদো কাবি আই পিএ পো ফানসি দামে নিলে কেজুর সি চুনিং রিলে থট ল ও সোমার গাছার লিয়ার রং নাংলি তুম বারে বিট আকাম নে দোলিস দামে আপর চিপি দু নবাং কে আকে নাং সরল নাংলি তুম আপর চিপি দুন চেলাং দু পুলোতে নাংলি হেম সোমার থেক ভেগজি আনিসি মুনিত মান ভেগজি লাসি লাসো নিং চি থে পেনসি নীলি লাবাং সরকারজু থাক বাংকে পিচুরিক ল
1: চুরু পি গান ল মেজ আপু থাকে জেঠা নাম পোলাতে আপর টা নাং পিগলাম সিতামে ইলি তুম লাপান আপর বেন সিতামে ইলি তুম জেঠান লং ল জিমুম লং ল লাপেন্টে রেডিও কারজু আর তুম সিতামে নাংলি লং পেন সিতামে আঝাক বিদি কে নাং লং পনপ মাতে নাং চিনি দুন ল পিয়া পু তুম সিতামে মফি বাং জেঠান পন থেক পল আসি নাংলি ফান লাদাক স্টুডিও লং বাং পট চুরু পি গান ল মুকে বাং জি আপর সিতামে ইলি তুম লা মেজ আপু থাক বাং জেঠান চিমুম বম ল না বন্দা পিনি বাং আপর আলাম দো কক পট লাপান পেন লি তুম জিহু চিপু আপু থাক বাংকে ইংটন পন্ডিং না কার্ড
2: লাবানপর নালি টম টকলাং আচা মেগাং ডেং লং প্যান স্কুল লং মেথেমেটিক সাবজেক্ট কেনাং সদা পুথা মেস সাবজেক্ট থানবাং টেনশন বেলা প্যান হুটবাং হারমোনি বেয়ং বং চিহু চিপুন আর্জিক লং টাংল লাকে আকাশবাণী ডিফু জামিয়াকে পেচেটাক পনবম লাকে এফ এম বেনালং প্যান ফারু সিরা তম্বরসরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ প্যান টেনাং লাইতুম কিন্তু অনেচা মেঘটা অর্জুলং ইকজি নন স্টুডিও করিয়া পর পরফাইনর কেবলা মিনিট প্লি কেবলা ফপলিং চিডুক ডকল লাসি দিল্লি প্যান কাপাচেটাক হিন্দি এলাম প্যান সামাচার সান্ডি অর্জুকলং প লাপেন পরফাইসর কেবলতে দিল্লি প্যান কাপাচেটাক ইংলিশ এলাম প্যান নিউজ এট নাইন অর্জুকলং পঁ

0: 깍프레 낭만 산점 배밭그레 낭만 산점 배밭그레 비렁리아당 비테게 비주의잠 우프리펜 우퉁안게 자이디케헌 제캄케 안시 게킨방 아무테 무테 게킨방 아무테 무테 리 낭만 자이디 아랭케테 지니네 자이디 비테 우프리 우퉁 빌로네 কারলে ফিজু নাদলনে কিজুম কেপ্লেং নাদলনে লাহেলো নিলো কেমানকে লাহেলো নিলো কেমানকে মাংস পেনাফি বেড়ে বুলু আসিনি বেড়ে বুলু আসিনি নাং পাং থেক থেক থে নাং কেমাং আলাম পাং থেক থেক থে নাং কেমাং আলাম নাং কেজাদি কপিলনে থান তেকাং থানে ফান লা নাং সেং আর লো আলাম নেথান থাদোয়ান পিনিলেও নেসা মো আজাকে দিঙাফান নে চিকিবুরজি মুমাং পিরবি নাং রাজে পুয়ান চিঠিং কাংথির এত পেন সেংবে কেমাং দোয়ান থান তেকাং বেগ থানে ফান থান তেকাং বেগ থানে ফান বাংসু পেনাফি দাম্পিজু গামে আন ক্লোলিন পি আমাজো তুরিরি মেব্রিরি থেংতম কেবান আসেংবে নাচিং নাদলোনে কেপাথে আং আসেং আমি দাম্পিযুগ আমি কেরে বন্তা নাম্পি নামদুরাজো আমাজো ক্লার এত ক্লারি দাম্পিযুগ আমি বাং কাংরেং মিউপু কাতিকুক দেত আলুতিয়ান বাক্সো পেনাফি চিকুবির নে কেমানজিকে আপু আমাঙ্কে থেক আপ্রাং লাংথিনুন কেহাচে আপিন পোবেন আজুয়ানি কেপ্লেং পেমে তা কি উন এদেতকে নেওত কেলাংনো ইকে ইংহৈরি লাপেন ইকেংকে কেচিরি মুন এপেনকে নাংমান থুকে বিরিগমান আর অঙ্কি থুলে পেদা পেন ফিফু আনিঙ্কি থিকে মেয়ন্তা পলরি হে নো আনকে আনসি নে চিকিবুর লাহেলনে লাহেলনে
1: লাভানপর নালিটম লামেডাচাই মেগেং ডেং লংপেন কাম সিঙিং টিপেন আমিথাং কাসংসে হিউজের কিহির আর জিগলং টাংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লুন বানাচাই মেগেং ডেং লংপেন আসনসন কার্বি লুন বানালুন আর জুয়েক সিনে আপ্রাংসে মঙ্গল সিং ক্রো কিলুন আলুন আর জুয়েক সিনে আলুন আলাম থে ও কেংসং আসামী

লাপনাপর নালিতম চন্দ্রকান্ত তেরং কিলোনালন আর্জুক লং টংল আদুন্থু পুখিলা লেথিপি কিলোনালন আর্জুক সিনে আলো নালাম থে তালো আলাং বি হেনলো কার্নুক নাই।